0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা
1: হ্যালো,
0: থেকে বলছি।
1: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
0: হ্যাঁ বলুন, ভালো
1: গান
0: আছেন?
1: আর রবীন্দ্র টাইগোর যে একা ক্যালোরি,
0: বুঝতে পারলাম না। হ্যালো, গানের কথাটা বলুন আরেকবার।
1: একলা চলো রে,
0: একলা চলো রে, হ্যাঁ ঠিক আছে,
1: জি জি,
0: রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে, হ্যাঁ অবশ্যই দেব।
1: জি জি জি
0: আর
1: জি জি
0: তাজমহল নিয়ে কিছু বলতে পারবেন?
1: তাজমহল কে বারে মে কেনা চাহতা হু, মেরে কো বেঙ্গল নেট মে হিন্দি মে বোলনা চাহতা হু।
0: হ্যাঁ
1: জো
0: বলুন।
1: তাজমহল জো হ্যাঁ হামারে জো হ্যাঁ ও সবসে প্রসিদ্ধ তাজমহল হ্যাঁ হামারে জো উত্তর প্রদেশ কি জো আগ্রা মে বনা হ্যাঁ জো শাহজাহ আকবর নে বনা হ্যায়। ওর আজ আগর আগ্রা তাজমহল কে বারে মে জানা, আগর কোই জানা চাহতা হ্যায় তাজমহল দেখনা চাহিয়ে। ওর তাজমহল মে জো হ্যায় এক প্রেমিও কে লিয়ে এক খাস মানা যাতা হ্যায়। জব 2000
0: শ্রোতা বন্ধু, লাইনটাই কেটে গেল, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি। তো গানের কথাটা আগে বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: বিখ্যাত একখানা বাংলা ছবি অদিতিয়া।
0: অদিতিয়া, হ্যাঁ।
1: আর গানটা হচ্ছে চঞ্চল মোর
0: চঞ্চল মোর আনমনা
1: হয়, লতাজি হেমন্ত দা গেয়েছেন গানটি। আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন মুকুল দত্ত, হেমন্ত দা সুর দিয়ে সাজিয়েছেন।
0: হ্যাঁ, আপনার পছন্দের গান পেয়ে গেছি।
1: আর আজকের একটা বিষয় বলার জন্য সবাইকেই বলেছেন, খুব সুন্দর। আসলে এক সময় তো পৃথিবীর মানে সাতটা আশ্চর্যতম জিনিসের মধ্যে একটা ছিল কিন্তু তাজমহল। অনেক আগের কথা বলছি, জানি না এখন সেটা রয়েছে কিনা সাতের মধ্যে, আমার জানা নেই।
0: হ্যাঁ, এখন আরো, হ্যাঁ, তারপরে এখন আরো কিছু এড হয়েছে যেটা তো এখনো প্রচলিত কম।
1: হ্যাঁ হ্যাঁ, একদম।
0: হ্যাঁ বলুন।
1: আর সেটা তো আপনার শাহজাহান উনার ধর্মপত্নী চলে যাওয়ার পর উপহার স্বরূপ উনি সেটা 1632 সালে বানিয়েছিলেন।
0: ১৬৫৩তে কাজ শেষ হয়েছে।
1: সৌভাগ্য হয়নি দর্শন করার, বই পুস্তকে পড়েছি বা মোবাইলে দেখছি, জানি না হবে কিনা, ভাগ্যে থাকলে তো হবে।
0: ভীষণ সুন্দর নির্মাণ শৈলী, সেই নির্মাণ শৈলীর জন্যই কিন্তু তার স্থাপত্যের এত মাধুর্য, এত নাম।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে নিজের চোখে না দেখলে তো বুঝাই যাবে।
0: হ্যাঁ, সেই এই যে সাদা বেলে পাথর, যেটা শ্বেত পাথর দিয়ে যে তাজমহলের মূল গম্বুজ বা বাইরের প্রধান কাঠামোটা যে চকচকে, এত সুন্দর, জ্যোৎস্নারাত্রে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বেল ফুলের কড়ি। হ্যাঁ, সেটা তো সেই তার নির্মাণ শৈলীর জন্যেই।

0: সেই সাদা বেলে পাথর যার এত সৌন্দর্য, আর বাইরের দিকটা যেটা করা হয়েছে, আর তার স্থপতিরা যারা নির্মাণ করেছেন, কারিগররা, সবার কথাই একবার ভেবে দেখুন তো, আজকের দিনে তাদের খুঁজে পাওয়াই মুশকিল।
1: একদম ঠিক বলেছেন, খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমরা কিন্তু শাহজাহানের কথাটাই সব সময় বলি, কিন্তু শাহজাহান এই যেই এই আপনার লোকরা বানিয়েছিল, উনাদের কথা কিন্তু আমরা স্মরণ করি।
0: সেটাই তো, আমরা চোখের সামনে অর্থদান যিনি করেছেন তার নামটা সবসময় বলি, কিন্তু যাদের পরিশ্রম মিশে আছে প্রত্যেকটা ইটের গাঁথুনিতে, যাদের পরিশ্রম মিশে আছে তাদের কথা আমরা মনেই রাখি না। তাছাড়া সেই যে ওস্তাদ আহমদ লাহোরি যিনি এটা নকশা করেছিলেন, যদিও বা উনি একা করেননি, অনেকে মিলে মিশেই করেছিলেন, তারপর ওনার প্রাধান্যটাই বেশি ছিল, কিন্তু কারোর কথাই আমরা মনে রাখি না, শাহজাহানের কথাটাই শুধু মনে রাখি। কিন্তু যার ঘাম, যাদের কষ্ট পুরোটা তাজমহলকে এত সুন্দর করে দিয়েছে, ওনাদেরকেও তো আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজন।
1: একদম, আমরা তো শাহজাহান আর মমতাজের কথাটাই বলে থাকি
0: অবশ্যই, সেটা তো ওনা মমতাজকে ওনার প্রেমের নিদর্শন হিসাবে সেই তাজমহল আমরা জানি, প্রেম ছিল, আছে, থাকবে। আর ওনারা সেই সাম্রাজ্যের অধিকারী ছিলেন বলে এত সুন্দর, এত অর্থ ব্যয় করতে পেরেছেন সেই উপহারটা দিতে মৃত পত্নীকে, সেটা জানি না ভবিষ্যতে কারো ভাগ্যে হবে কি না সেই রকমের নিদর্শন। তো আমরা যা পেয়েছি, আমরা অতীতকে মনে রাখার জন্যে যে জিনিসটা আজও বর্তমান তাকে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে। ভালো লাগলো কথা শুনে, পছন্দের গান চলে এসেছি, শুনতে থাকুন।
1: সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন দিদি, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: ম্যাডাম, আমি সাউথ ত্রিপুরা জোলাগড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কি নাম বলুন?
1: সুমন মোহরে।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান শোনা হয়?
1: হ্যাঁ, গানের অনুষ্ঠানে ফোন করি, আজকে তো অনলাইনে শুনতে পাচ্ছি না।
0: অনলাইন কিন্তু চলছে, অ্যাপে এখন শোনা যাচ্ছে, আপনি শুনে দেখুন।
1: আচ্ছা ঠিক আছে, শুনবো। আচ্ছা, আমি একটু গান শুনতে চাই।
0: হুম বলুন।
1: প্রেমের কাহিনী ছবিতে যে আর গানটা হলো এরকম, রঙিন ধারাতে চাই মনে হারাতে, গানটা
0: দেখছি।
1: আছে
0: রিমঝিম ধারাতে।
1: আর যাদের নিয়ে শুনতে চাই, আমার বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল, আশুতোষ টেকনাথ, কোলা শহরের সমস্ত লিসনার এবং সঙ্গে আপনি শুনবেন।
0: হ্যাঁ শুনবো সবাই মিলে। আমাদের আমি তো অবশ্যই শুনছি, কারণ আমি আপনাদের শোনাচ্ছি তাই শুনছি, কিন্তু আপনারা তো শুনছেন না। আশা করব অনুষ্ঠানে ঢোকার আগে, ফোন করার আগে অনুষ্ঠানটা শুনবেন।
1: ঠিক আছে ঠিক আছে, আমি একটু আগে ট্রাই করেছিলাম, এটা অনলাইন চলছে না নিউজ এআর এ।
0: চলছে চলছে চলছে, নিউজ এআর এ এপে প্রোগ্রাম যাচ্ছে, আপনারা শুনুন, আপনারা শুনে তারপর বলবেন। সবসময় শোনা যায় না, ঠিক না কিন্তু তা।

চুরির ভেলা থেকে বিদায় নেবার সময় এবার। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে গানে কথায় অনেকটা সময় পেরিয়ে গেল, আমাদের অনুষ্ঠান একেবারেই দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে শেষ হবার। তো 1653 সালে 9ই জুন আজকের দিনে তাজমহলের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছিল, 22 বছর সময় লাগার পর। আর এর প্রধান স্থপতি ছিলেন যার নেতৃত্বে এই পুরো সমাধিটার নির্মাণ শৈলী বা নির্মাণ নকশা হয়েছিল, তিনি হলেন ওস্তাদ আহমদ লাহোরী। আর এটা বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর, লাল বেলে পাথর, ইট এগুলো দিয়েই। আপনাদের জানিয়ে রাখি, সাদা মার্বেল পাথর তাজমহলের মূল গম্বুজ এবং বাইরের প্রধান কাঠামো চকচকে সাদা মার্বেল পাথর দিয়েই তৈরি করা হয়েছিল। আর লাল বেলে পাথর তাজমহলের প্রবেশ দ্বার, প্রধান ফটক এবং পার্শ্ববর্তী ভবনগুলো লাল বেলে পাথর দিয়ে তৈরি। ইট ছিল এর গাঁথুনি, মূল ভবনগুলির গাঁথুনি এবং কাঠামোর ভেতরে সুরকি ও চুন বালির গাঁথুনি দিয়ে কিন্তু পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। আর মূল্যবান রত্ন, গ্রহরত্ন, রত্ন বলতে যেমন তাজমহলের গায়ে কারুকার্য ও নকশার জন্য চীন, তিব্বত, শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে মূল্যবান রত্ন আনা হয়েছিল। এর মধ্যে হলুদ মার্বেল, জেড, জেসপার এবং নীলকান্তমণি উল্লেখযোগ্য। বিভিন্ন রকমের রত্ন কচিত তাজমহলের ভেতরটা দারুণ চমৎকার। আর সেই আশ্চর্য তো আমরা প্রতি মুহূর্তেই হই যখন তাজমহলের সামনে দাঁড়াই। তো শ্রোতা বন্ধু, অবশ্যই আমাদের ইতিহাস আমাদেরকে আজও প্রভাবিত করে সেটা বলার অপেক্ষা রাখে না, আমরা ইতিহাসকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব, শিখব, জানব, আমাদের আগামীর পথ চলব। সুরের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। মাফ করবেন, আজকের অনুষ্ঠান সূচি 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আধুনিক গান। দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি 2:15, 2:30 বিবিধ ভারত

মুহূর্তে অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তিনটে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 4:20 নিয়োগ সংক্রান্ত সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনতে পাবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা ভয়েসমিল অনুষ্ঠান গীতবাহার 8:30। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনতে পাবেন গজল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিশ্ব সংবাদ ইংরেজিতে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশ পানি কৈলাসহর, এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

গানখানি শিল্পী ছিলেন ইন্দ্রনীল সেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশ পানি কৈলাসহর। এবারেই শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

0: নজরুল গীতির শিল্পী ছিলেন হৈমন্তী শুক্লা, এবারের শিল্পী শঙ্কর ঘোষাল।
1: টিয়ালি ও ভাওয়াইয়া গানে আমরা বাংলার অন্তরের সুর

দেশি জনজীবনের গানের সুরের সঙ্গে সঙ্গে নজরুল বিদেশি, বিশেষত পারস্য, আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের সুরকেও তুলে এনে সেগুলি করে তুলেছেন বাংলার নিজস্ব সম্পদ। ফলে বাংলা গানের ধারাটি হয়েছে আরও সমৃদ্ধ। তিনটি গানের কথা মনে পড়ছে। প্রথমটি মিশরের নাচের সুরের, দ্বিতীয়টি পারস্যের সুর এবং তৃতীয়টি কিউবার নাচের সুরের গান।

শুনছেন শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে আজকের ছবি ছিল মিলন তিথি। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 59 সেকেন্ড। এবারই আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে

0: 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ দুর্ছুপের একটি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। চলবে 13 জুন পর্যন্ত সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
1: খাদ্য সুরক্ষা পোষণ ও আজীবিকা, খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করণীয়, ভরপুর খাদ্যান্ন মিলে, সুরক্ষিত ও পৌষ্টিক ভোজন, আর কিষান কি আয় ভি বড়ে আর জীবন স্তর মে ভি সুধার হো, কৃষি ব্যাপার ও সহযোগ, এ প্রাথমিকতা, এক দূসরে দেশ মে ব্যাপার কি সম্ভাবনা ভি বড়ে আর সহযোগ ভি বড়ে, আপস মে নিবেশ ভি আয়ে, টেকনোলজি কা আদান প্রদান ভি হো, বাজার তক পৌঁছ ভি আসান বনে এক দূসরে দেশ মে, তাকি মিলকর এক সাঝা প্রগতি কো বড়াবা দে সকে।
0: 12 জন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের ওপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের ওপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা।

0: পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
1: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualty sufferings to the Afghan people. We reiterate airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance with obligations under international law, including international humanitarian law, and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LMPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী মৃণাল বন্দ্যোপাধ্যায়।

গানখানির শিল্পী ছিলেন শৈবাল চক্রবর্তী এবং রক্তিমা চট্টোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হলো আমাদের আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

বিশেষ কারণে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ প্রচার করা সম্ভব হয়নি। আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন লোকগীতি শিল্পী প্রতিমা বড়ুয়া।

প্রতিমা বড়ুয়ার কণ্ঠে লোকগীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

पतंगा जल जल जल मर जाए ये दीपक।

শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6টা বাজে 30 মিনিটে কিষাণবাণী, সন্ধ্যে 7টায় কক

পূরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ককবরক সংবাদ ও 7:55 স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 শুনবেন ভয়েস মেল অনুষ্ঠান গীত বাহার। 9:00 ইংরেজি সংবাদ

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: সহদেবনাথ।
0: হ্যাঁ, সহদেবনাথ। আচ্ছা, তো আপনার গ্রামের নাম?
1: গ্রামের নাম ঠিক নেই, সুরাট।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার আজকে ধরুন কৃষি যে কাজ কররা, কৃষির জীবনের কত বছর ধরে আপনি কৃষির লগে যুক্ত?
1: কৃষির লগে যুক্ত আমি প্রায় 25 বছর
0: ধরে। তো মোটামুটি আপনার জায়গার পরিমাণ কিরকম আছে?
1: আমার জায়গা নিজের জায়গা নেই, বাইরে
0: বাগি বাগি করেন। তো বাগি করলেও তো আপনার নিশ্চয়ই একটা জায়গার পরিমাণ আছে।
1: পরিমাণ দুই কানি।
0: দুই কানিতে আপনি কিতা কিতা চাষ করুন? এমনি
1: তো বাস্তু ধান
0: সবটা। অখন তো আমরা যে মৌসুমে এই মৌসুমে কাজ করলাম না নি, তো এই মৌসুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন তো আছে বর্তমান ভেন্ডি, আর তো
0: যেমন
1: গোবর দেওয়া সার দেওয়া
0: চাষও তো দিতা হইবা,
1: চাষ তো লাগবই।
0: তো এই যে ভেন্ডির লিগা আপনি যে চাষটা শুরু করছেন, এটা মোটামুটি কতদিন আগে থেকে করতে লাগে?
1: এটা তো সিজন বুঝিয়া।
0: আচ্ছা,
1: সিজনের যখন তখন কি কম চাষ হয়, রান সিজনে চাষ বেশি লাগে।
0: বেশি লাগে। তো মোটামুটি কতটা চা দিলে একটা ধরুন ভেন্ডির ক্ষেত তৈরি হয়ে যাব?
1: আলের লাগে বেশি লাগে। গাড়ি দিয়ে মারলে আমরা ভাত চাই দেখা যায়।
0: এই যে ফার্স্টটা চা দিবা, এটার লিগা তো পাওয়ার টিলার আপনার ভাড়া, তো মোটামুটি একটা ইয়েতে কত টাকা লাগে ভাড়া?
1: তো খানিতে প্রায় 2,500 টাকা 3,000 টাকা দেয়
0: খানিতে, ঘন্টা হিসাব নাই?
1: ঘন্টা হিসাবে।
0: আচ্ছা, মোটামুটি পাওয়ার টিলার দিয়ে কতটা চা দিতে হইবা?
1: তো ফার্চা দেবো লাগবে
0: ফার্স্টটা। তো আপনার এখানেও জায়গা 10-12,000 টাকার মতন। এইবার ফুরা খেতে কিন্তু আপনি ভেন্ডি লাগাইছেন নি না?
1: আছে বিভিন্ন ধরনের,
0: বিভিন্ন যেমন উস্তা, কিন্তু চাষ করছেন সময় একলগে?
1: একলগে।
0: আচ্ছা, এইবার যে চাষের পরে সার দিছেন, সারটা আপনি মোটামুটি কিতা কিতা সার আপনি ব্যবহার করছেন?
1: আমরা বেশিরভাগ পটাশ, ইউরিয়া, এসপি।
0: আচ্ছা,
1: আর তো কিছু কিছু ডিওপি দেওয়া হয়।
0: ডিওপি দেওয়া, সবগুলো মিশ্রিত করি লাইন একখান?
1: না, আলাদা আলাদা
0: আলাদা আলাদা। ধরেন যে ডিএপির পরিমাণ কিরকম দিবে এক কানিতে দুই কানিতে?
1: পরিমাণ কি আর এক কানিতে পড়বো মাত্র এক বস্তা।
0: আচ্ছা, আর
1: এসপি পটাশ, এসপি কোন সময় কানিতে এক কুইন্টাল পড়ে?
0: আচ্ছা,
1: আর ইউরিয়ার পরিমাণ থাকে কম বা পটাশ থাকে কম?
0: আচ্ছা, এটি একদম কম কম থাকবো। আচ্ছা, পটাশ যে দিন এটা মানে কি তার লিগে আপনি পটাশটা দেওয়া?
1: পটাশ দিলে ফলনটা একটু টাইট থাকবে, ওজনটা বাড়ে।
0: মাত্র
1: এসপি আর পটাশ।
0: আচ্ছা,
1: আর অন্য কিছু চাষের লোকে দেওয়া হয় না?
0: আচ্ছা,
1: তার সব পরে গাছের পরিমাণ বুঝি?
0: আচ্ছা, পরিমাণ বুঝছে মানে গাছের বারণ বুঝছে। তো এইবার আপনার ধরুন ভেন্ডির আপনি রুইবা, আপনার কিরকম বীজ আপনি আনতে হইবা, কি পরিমাণ আর কি?
1: খানি প্রতি একটা হিসাব আছে আমার।
0: আচ্ছা,
1: যেমন কোম্পানির লগে সম্পর্ক, যেমন যে কোম্পানি ভালো থাকবো এই কোম্পানির বীজ কম লাগে।
0: ও, এটা তো নিয়ম হয়।
1: কোম্পানি যদি ডুপ্লিকেট হয় তো বীজ বেশি লাগবে।
0: বেশি লাগবো। তো এইবার যে লাগাইছেন ভেন্ডির মধ্যে তো জাত আছে না নি, নামও তো আছে, তা আপনি কোনটা এমনি লাগাইছেন?
1: এখন তো চিরঞ্জীবী চলে।
0: চিরঞ্জীবী মানে এটা কি তা বৃষ্টি নষ্ট?

0: আচ্ছা,
1: শীত ওই তো,
0: আচ্ছা শীতের লেগে আবার
1: শীতের লেগে আরেক জাত,
0: আরেক জাত, এটার নাম
1: এটা হইল গেস তোমার ইয়ার
0: আপনি অখন যেটা আপনি লাগাই লিছেন এইটার মোটামুটি দাম কতটুক পড়ছে?
1: নাঙ্গল দিয়ে টান দিয়া আর তো বেশি ভালো ঘুরি।
0: আচ্ছা, তো এটার মধ্যে তো আর জলেরও দরকার নাই, কেমন দিন বাদে আপনার এটা ফুটি দিয়া উঠি দিব?
1: এক সপ্তাহ
0: এর বেশ লাগতো না, এক সপ্তাহের মধ্যে উঠি গেল। আর কতদিনের পরে আপনার ফলন
1: আরম্ভ?
0: মোটামুটি একখানি জায়গা আপনার কেমন গাছ হইতে পারে?
1: 2000
0: গাছ তো হইবই
1: একখানিতে, একখানিতে
0: অনুমান ইকান তো আর অতটা গোনা যাইতো
1: না।
0: আমি করাম 2000, চিন্তা হলেন এই যে 5000 গাছ, এরারে তো ডেইলি যত্ন আতি বা দেখা যেটাও তো কঠিন ব্যাপার। মোটামুটি 1.5 মাস থেকে আপনার ফলন শুরু হয়ে গেছে, তো এককানি জমির তো তেলে আপনার ডেইলি উফারা লাগবো,
1: হয়তো একদিন পর পর,
0: একদিন পর পর কেমন টাকার আপনি ফাটতে পারুন?
1: যদি গাছ বা ফলন যদি ঠিক থাকে তাহলে একদিন পর পর মাল 1 কুইন্টাল বাড়ি,
0: একদিন পর পর, তো সপ্তাহে ধরুন
1: 3 দিন,
0: তো এটা তো বাজার যা তো কুনানো হরই ধর্মনগর। তো ফয়লা যখন বার করছিল কিরকম দর আপনি পাইছেন?
1: তখন তো 60-65
0: নিয়া দেওয়া, আর ওখানে
1: এখন আবার সমান রেট
0: কমছে না?
1: না, মধ্যে কানে কমছে ওখানে আবার দেখা।
0: তার মানে তো এইবার তেলে বৃষ্টির মাঝে এটা লাভের পরিমাণ ভালো আছে। এমনি খরচ কিরকম যায় এককানি জায়গা ভেন্ডি?
1: এককানি ক্ষেত্রে তেলে 10000 টাকা খরচ হয়,
0: 10000। কিন্তু এটার ফলন চলে কতদিন?
1: ফলন 3 মাস, 3.5 মাস।
0: তো ধরেন চৈত্রের মাঝামাঝি থেকে আরম্ভ হয়েছে, বৈশাখ যাইব, জ্যৈষ্ঠ যাইব, আষাঢ় যাইব, তো মাঝে মাঝে
1: শ্রাবণ মাস শেষ হইল,
0: তো মাঝে মাঝে খাওয়ানো তো দিতে হইবা,
1: খানি দেওয়া লাগবে।
0: কতদিন বাদে বাদে দিন?
1: 15-20 দিন গাছের পরিমাণ চেয়ারা বুঝিয়া খানি দেওয়া,
0: গাছের চেয়ারা দেখলে বুঝতে পারবা মানে এটা শুকা শুকা শুকা হয়ে যাবো গে না কিটা। আচ্ছা, বৃষ্টিতে এবার ভেন্ডির ক্ষতি করেনি?
1: ক্ষতি করে, বৃষ্টির জল যদি গাছের উপর দিকে যায় গিয়া তাহলে গাছ শেষ
0: না। তে তো আপনার গাছ তো এখন বড় হয়ে গেছে গিয়া, এইদিকে কিটা ফ্লাড হয়নি?
1: ফ্লাড হয়,
0: ফ্লাড হয়। তো এবার যে 15-20 দিন লাগাতার যে বৃষ্টি দিছে,
1: এই ফ্লাডের জলে আইছে না এখন?
0: আচ্ছা,
1: নিজ দিকের যারা এরা শেষ, এরা নষ্ট হয়ে গেছে,
0: নষ্ট হয়ে গেছে গিয়া। তো ঠাকুর দেউক আপনার এটাও কোনো আচ্ছা বাজার যাতো করতে পারছো? আচ্ছা, ভেন্ডির মাঝে ফুকর কোনো সমস্যা আছে?
1: ফুক তো গুড়া ফুক আর লেদা ফুক দুইটাও।
0: এটা মানে লেদা যেটা, এটা গাছের কেমন সময় আক্রমণ করে?
1: এটা সপ্তাহে একদিন ওষুধ দেওয়া ফুক মরতো না,
0: মানে এটা গাছের ধরুন ফুল কটি আওয়ার সময় নি না, এটা যে কোনো সময় হয়
1: ফুল আওয়ার পরে
0: ধরবো লেদাটা। বিকালে কৃষক ভাইরা সব ম্যাক্সিমামও কইন যে আমরা বিকাল বেলাও ব্যবহার করি, বিকালে ব্যবহার করার একটা কিছু নিশ্চয়ই কারণ আছে?
1: কারণ আছে, রাত্রে তো উড়াল ফুক উঠতো না,
0: না
1: ঔষধ দেওয়া মাত্র তো এগুলো উড়ার সুযোগ পান না, ওখানে মরলো
0: মরলো।
1: আর দিনের সকালে যদি দেহতে ফুক উড়িয়ে যাইব, এই ফুকটাই না মরতো না,
0: আর এটা রাতে রাত্র বইলো খাইলো মরি গেল গিয়া। আচ্ছা,
1: দুই ফুকাও গেছি।
0: তো দাদা অন্য ফসল টিকা ভেন্ডি সহজ,
1: ভেন্ডি সহজ
0: করা সহজ, তো কেউ কেউ কই না আবার ফাড়াত গেলে একটু কষ্ট,
1: ক্ষতি তো কষ্ট হইলেও ফাড়া একখানি

0: করলে মানুষ তোকে 5 জন লাগতো হঠাৎ আনাইলে বাজারে মাল লইয়া যাওয়ার টাইম হইত না।
1: এবার যদি মানুষ না থাকে তো তার আরে আনা লাগে এক্সট্রা নয়। এরারে কিরকম টাকা দেওয়া লাগবো?
0: যতদিন পারবো ডেইলি 100
1: যতটাও পারে।
0: 1 কেজি বাড়লো 100 আর 10 কেজি বাড়লো 100।
1: একদিকে বালা তারা একটু রুজি হইল তো গেল। আপনার থেকে বেন্ডিটা শুনলাম তো দাদা, এইবার আপনি বেন্ডিত মোটামুটি লাভর চোখ দেখছেন। আচ্ছা ওখান কইবা আপনি যে উইস্তার কথা কইছেন, উইস্তা যে লাগাইছেন, আচ্ছা উইস্তাটা ওখান দেখছি বাজারও সবসময় পাওয়া যায়,
0: এটা 12 মাস হয়,
1: শীত গরম বৃষ্টি সবসময় আমরা উইস্তা পাই। তো এটা কি তা বীজর তারতম্যের লেগা নেই?
0: বীজ একটা আছে মাটির, একটা হলো ফালোর।
1: আচ্ছা
0: ফালোরটা 12 মাস হয়।
1: আচ্ছা
0: আর মাটির এটা তো 7-8 মাস রইলা ফালকুনো শেষ।
1: আচ্ছা ফালোর যেটা এটা মানে বৃষ্টির মাঝেও ক্ষতি হয় না?
0: ক্ষতি হয় না।
1: তিগুর গুড়ার যদি জল থাকে?
0: জল থাকতো না, জল তো ব্যাড করিয়া উষা করিল
1: উষা। আচ্ছা আচ্ছা তো এই করলা যে উস্তা যেটা, করলা তো আলাদা, উস্তা যেটা এটা আপনার যেমন এটার মধ্যে তো অসম্ভব রোগ পোকা পাওয়া যায়,
0: রোগ বেশি,
1: এটা এমনিতে আক্রমণ করে কোন সময় গাছ?
0: উস্তার আক্রমণ একমাত্র ফুল হওয়ার পরে,
1: আগে নাই।
0: আগে না, আগে হয়তো তোমার দুয়াগা দিতে পারে, পিঁপড়ি লাগতে পারে, ফুক ঢুকতো না, আর যাই ফুল হইব তখন ফুল ফুক এলো।
1: পিঁপড়িও তো একটা রোগ, পিঁপড়িও তো আপনার গাছ নষ্ট করে দিতে পারে।
0: পিঁপড়ি যদি ধরো আগে সালভার সালভার মারতে লাগবে তো পিঁপড়িয়ে গাছ নষ্ট করে দিবে।
1: আমার গাছ লাগাইছি, গাছের ধরুন এখন বয়স হয়ে গেছে 15-20 দিন, তো তখন ফিফরি না দিকা কি তো ওষুধ দিন না?
0: ফিফড়ি দেখে ওষুধ দেওয়া লাগবো, বা ফিফড়ি না থাকলে ওষুধ দেওয়া লাগবে,
1: ওটাও হইলাম। তো আপনার আর আগাম ধরতে পারতো না, আর যদি না দিন তো
0: দড়িলে পরে সারানি গিয়া কষ্ট,
1: অনেক কষ্ট হয়ে গিয়া। তো ফিফরির লিগা ওষুধ কিতা দেন?
0: তো সালফার ব্যবহার করে,
1: সালফার এটা কিরকম ভাবে দিবা?
0: ওই তো ইয়ার মতো জলে গুলিয়া মেশিন দিয়ে স্প্রে করিয়া।
1: আর এটা কোন সময় দিবা দিনের?
0: এটা রোদ্রের সময়,
1: রোদ্র
0: পাতা শুকাই তো
1: ও ফিফরি রোগের যেটা। আচ্ছা আর আরেকটা যেটা হইলা যে ফুল আইলে পরে যেটা,
0: এটা রুদ্র দেওয়া যায় অথবা বিকালেও দেওয়া যায়।
1: আচ্ছা এটা কি তা করবো? বীজটারে নষ্ট করি ইয়া ফলন রে
0: ফুলটার নষ্ট হইল,
1: ফুলরে ফেলাই দিব, তখন কি তা ওষুধ দিন?
0: তখন তো ফুকর লাগে তাতা বিশাল একটা ফুক আছে, এটার উপরে গোসা গোসা থাকে।
1: আচ্ছা
0: ও ফুকটারে মারার লাগে মানে ওষুধ।
1: আচ্ছা তো এটাও আপনি রোদ্র তো দিতে পারলা আবার বিকাল বেলাও দিতে পারলা, দুই ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো এটা তো আপনার সাংগাড়ি হরিয়া হরিয়া জার হরিয়া হরিয়া লাগানি হয় না নি? তো একটা জারের মধ্যে কয়টা হরিয়া বীজ দেন?
0: একটা জারে তো 2টা বীজ,
1: এর বেশ নাই তো? দুইটা বাসি গেলে,
0: কারণ ডাল ভালো দেয় বেশি, দুইটা বাসি গেলেও আমরা অসুবিধা হয় না, নিচর যে ডাল গুলো আমরা তো কাটি দিই।
1: আচ্ছা
0: গাছটা তো উফরি দিয়ে উঠতো।
1: আচ্ছা মানে ফালোর যেত গিয়া কোন সময় আমরা যে বাজার থেকে যে নেই উস্তা যেটা খাটলাম তো ভিতরে দেখা যায় আপনার একবারে মানে ফুকর মতন কিরকিরি করে, আর অনেক সময় আর অনেক সময় দেখা যায় ফুকা মানে ফুকা হয়ে গেছে ভিতরে।
0: বেগুনও যেরকম দেওয়া আর কি, তোমার ছিদ্র পোকার ওই ধরনের একটা ওষুধ আছে 250 টাকা দাম, 10 গ্রামের দাম, ও 250 টাকা মারতে লাগবে।
1: আর এমনি উস্তার মধ্যে ধরুন একটা গাছে, এটা তো নিশ্চয়ই হাইব্রিডের উই লাগাইন যেটা,
0: হাইব্রিড
1: হাইব্রিড, তো একটা গাছে কিরকম ফলন আপনার দিতে পারে?
0: গাছ ভালো হইলে

0: Mas tu onde é que tens que fazer aí?
1: একটা গাছে সপ্তাহে
0: না,
1: পুরা
0: ফুরা
1: পুরা
0: সিজন
1: সিজনে মোটামুটি চলে কতদিন ফলনটা
0: ফলনটাই লাগে 4 মাস, 4.5 মাস ঠিক আছে।
1: এর বেশ নাই তো 4 মাস 4.5 মাস একবারে কোনো কম নাই, মাঝে কিতা খাওয়ানো দিবা লাগবে,
0: খাওয়ান দেওয়া লাগবে,
1: খাওয়ান দেওয়া লাগবে, তো কিতা খাওয়ান দিন।
0: খাওয়ান দিতে হলে তো ডিওপি ঢুকা নিব কাছের গুলা,
1: আচ্ছা
0: আর অন্য কিছু খাওয়ান দেওয়া লাগবে।
1: কতদিন বাদে বাদে এটা দিবা,
0: এটা তো 15 দিন বা 20 দিন,
1: এর বেশি নাই, 15 থেকে 20 দিনের মধ্যে মধ্যে দিলাইলে আপনার খাওয়ান। তো এটা লইয়া আপনার চলবো ধরেন 3 থেকে 3.5 মাস চলে যাইব আপনার এই ফলনটা। আর এরপরে যখন হইব এরপরে কি তা আবার উস্তা রোপণ করা যায়নি? না,
0: এই ক্ষেত আর হইতো না,
1: এই ক্ষেত হইতো না,
0: অন্যটা ক্ষেত করি আর পরবর্তীতে আবার ক্ষেত
1: কেন
0: মাটিটার যে জড় যেগুলো আছে এগুলো যতটা ধ্বংস হইতে না আর একটা জিনিস হইতো না।
1: আচ্ছা এটা কি তা আগুন দেওয়া লাগবো নি শেষে না ফসিয়া শেষ হয়েছে? আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কথা কইয়া খুব ভাল লাগলো দাদা, অনেক অনেক ধন্যবাদ।
2: অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে, বৃদ্ধি ব্যাহত করে। অধিক আর্দ্রতা পাউডারি মিলডিও, রাস্ট এবং ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাপ পোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করিয়া শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমিয়া যাওয়ার সম্ভাবনা। গরম আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর অস্বস্তির কারণ হইতে পারে, যার ফলে খাদ্য গ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা, সার্বিক কর্মক্ষমতা কমি যেতে গিয়া পারে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমানও কমতে পারে। বিগত কয়েকদিন ধরিয়া বৃষ্টিপাত না থাকার কারণে জমির অবস্থা, বিশেষ করিয়া জমির তসের পরিমাণ স্বাভাবিক হইয়া আইছে। তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় এর লাগিয়া মালচিংয়ের ব্যবস্থা করা দরকার। গরম আবহাওয়ায় গবাদি প্রাণীর গোয়ালে বান্দিয়া রাখাই বালা। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর লাগিয়া অস্বস্তির কারণ। আমরা লক্ষ্য করি আপনারা অনেকেই গবাদি পশু ছাড়ি দিন, তারা গাছের নিচে আশ্রয় নেয়। আবার কেউ কেউ সেই গবাদি পশুরে ঠাটা রৈদর মাঝে ডিগরা দিয়া রাখি দেন, গরুয়ে আশপাশ করে এবং ছুটাছুটি অনেক সময় করতে থাকে একটু ছায়ার লাগিয়া। এই কাজ আপনি করবা না, গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হইব, পরিষ্কার জল খাইতে দেওয়া লাগব, গোয়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার। গবাদি প্রাণীর দেহে বর্তমান আবহাওয়ায় পরজীবীর আক্রমণে যথেষ্ট সম্ভাবনা। আক্রমণ নিয়ন্ত্রণে বুটক্স 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া গোয়াল ঘরে স্প্রে করতে হইব। ধান যারা চাষ করবা তখন কিন্তু মূল জমিত লাগানির সময় হয়ে গেছে গিয়া, অল্প বয়সে স্বাস্থ্যকর চারা রোপণ করতে হইব, প্রতিস্থাপনের লাগিয়া উপযুক্ত ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে হইব। চারা তোলার সময় আমরা সাবধানে তুলমু এবং মূল জমিতে লাগাইব। এসআরআই পদ্ধতিতে দ্বারা ধান চাষ করবা আপনারা তো জানেনও কিভাবে করতে লাগে। ক্ষেতের আশপাশে যদি সারাটা আপনারা করি লাইন তাইলে সবচেয়ে সুবিধা, নাইলে একটা ডালা বা বড় কোনো পাত্রের মধ্যে কিন্তু আপনারা সারাটি তুলিয়া লইয়া যাইবা। জমির আগাছা পরিষ্কার করার লাগিয়া বর্গাকারে চারা রোপণ করবা। এক আইল তেকিয়া আরক আইলর দূরত্ব এবং গাছ তেকিয়া গাছের সঠিক দূরত্ব রাখতে হইব। এক জায়গায় 2 থেকে 3টার বেশি চারা লাগানির প্রয়োজন নাই। মে মাস তাকিয়া আগস্ট মাস লেবু জাতীয় গাছের কাটিং লাগানি সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে লেবু

জাতীয় গাছ লাগানিব আপনারা এই জায়গার মাঝে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করিয়া নিতে পারেন। চারা লাগানির আগে মাটি এবং সার সমানুপাতে মিশাইয়া কিছুদিন রাখিয়া দিতে হইব। এই সময় মুরগির রানী ক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে আপনারা করাইবা। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন রকমের ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, টাটকা এবং পরিষ্কার খাবার খাইতে দিতে হইব। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের লাগিয়া অনেকটাই দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাইতে দেওয়া প্রয়োজন। সবার প্রতি অনুরোধ, আপনারা বা আমরা যারা সকাল সন্ধ্যা জমির মধ্যে কাজ করিয়ার, খেয়াল রাখবা রৌদ্র ওঠার আগে যতটুক ফারা যায় কাজ করিয়া নেওয়ার লাগিয়া। দুপুরের রৌদ্রে কোন অবস্থাতে নিজে মাঠের মধ্যে কাজ করবা না, ছায়ের মধ্যে যে কাজগুলি করা যায় এই কাজ আপনারা করবা। রৌদ্র যখন একটু জিম খাইব এরপরে গিয়া মাঠে আমরা কাজ করতাম পারব। যারা আউশ ধান লাগাইবা মনস্থ করছেন আপনারা কিন্তু অবশ্যই এসআরআই পদ্ধতিতে যদি করেন তাইলে অনেকটাই লাভের সম্ভাবনা আছে। অনেক জায়গা লাগানি শেষ, কারণ ওই জায়গার আউশ তুলিয়া তারা রবি মরশুমের বিভিন্ন ফসল চাষের লাগিয়া জমি তৈরি করবা। সঙ্গে রবি মরশুমের ফসল যাতে আগুয়ান তারা বাজার নিতে পারেন এর লাগিয়া তারা ওখানেও আউশ ধান লাগাইলেছেন। খেয়াল রাখবা আপনার গবাদি প্রাণীর দিকে এবং খেয়াল রাখবা আপনার বাড়ির সবার দিকে। প্রয়োজন ছাড়া প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির তাকিয়া বাইরইবা না কাজ ছাড়া। লক্ষ্য রাখবা পর্যাপ্ত পরিমাণে জল খাইতা, সঙ্গে লেবুর শরবত কিন্তু আপনারা পানীয় হিসাবে গ্রহণ করতে পারেন।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় হান দিলাই।
2: আমি মুজাম্মিল আবেদিন, আমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের আন্ডারে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন PMFME স্কিমের আন্ডারে।
1: আচ্ছা, তো আজ আসলে কিতা আলোচনা করতা, কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
2: আমরা ফুড প্রসেসিং নিয়ে আলোচনা করব।
1: আচ্ছা, খুব ভালো আলোচনা, তে করুন।
2: আমাদের দেশে হলো একটা কৃষি প্রধান দেশ, এখানের মধ্যে বিভিন্ন জাতের আমাদের খাদ্য উৎপাদন হয়। সিরিয়াল ক্রপ হতে পারে চাল, গম, এটা থেকে পালসও আছে, ডাল আছে, বিভিন্ন জাতের ফল আছে, স্পাইসেস মশলা আছে। এখন যখন সিজন হয়, সিজনের মধ্যে আমাদের দেশে অনেকগুলা প্রোডাকশন হয়, কিন্তু সিজন শেষে দেখা যায় যখন সিজন হয় তখন কৃষকে ভালো দাম পায় না বা খুব কম দাম পায়, আর সিজন শেষে ওই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বা যেই অঞ্চলের মধ্যে যে প্রোডাকশন হয়, যেমন মহারাষ্ট্রের সাইডের মধ্যে অনেক বেশি পেঁয়াজ হয়, আমাদের এদিকে ধান হয়, অনেক জায়গাতে ফল ভালো হয়, যেই জায়গাতে যেই সময় ভালো হয় ওই জায়গাতে মধ্যে প্রোডাকশনটা অনেক বেশি বৃদ্ধি হয়, আর অফ সিজনের মধ্যে জিনিসের দামগুলো অনেক বেশি থাকে এবং সবাই সময় মতো পায় না। এই সিজনের মধ্যে যে ওভার প্রোডাকশনের কারণে কৃষকের ক্ষতি হয়, তাই ওরা যদি বা আমাদের কৃষক ভাই বোনেরা যারা আছে বা নতুন জুরু কেউ উদ্যোক্তা স্টার্ট করতে চায় ফুড প্রসেসিং বিজনেস নিয়ে, তাহলে আমাদের যে খাদ্যর উৎপাদনটা হচ্ছে, খাদ্যর উৎপাদনের পরে এটা লস হবে না, ওয়েস্ট হবে না, এটাকে প্রসেস করে ভালো ফুড প্রসেসিং করে এটাকে ভালো দামে একটা প্রোডাক্ট বানাতে পারে এবং ভালো দামে বাজারে বিক্রি করে ভালো একটা আয় উৎপাদন করতে পারে। তাই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, যেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে আছে, এটার মাধ্যমে একটা PMFME, প্রাইম মিনিস্টার ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বলে একটা স্কিম আছে। এটার মধ্যে যারা ফুড প্রসেসিং নিয়ে বিজনেস করছেন নতুন, অথবা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চায় ফুড প্রসেসিং নিয়ে, তাদের জন্য এই স্কিমগুলো। এই স্কিমের মধ্যে আপনারা যে ভাই বোনেরা আছে তারা 35% পর্যন্ত সাবসিডি পেতে পারে। মানে লাখ টাকা যদি লোন ধার নেয় তাহলে এটার 35,000 টাকা সরকার দেবে আর বাকি 65,000, আর এটার উপরে যা ইন্টারেস্ট এটা আমাদের বিজনেসম্যানকে দিতে হবে। এটার মাধ্যমে যে কোনো এই খাওয়ার, যেটা মশলা হতে পারে, কোনো স্পাইস, যে কোনো জাতের মরিচ, আদা, যে
1: টমেটো হতে পারে,
2: টমেটো দিয়ে পিউরি বানাতে পারে, সস বানাতে
1: পারে,
2: আমের আচার বানাতে পারে, যে কোনো কিছু যদি ফুড প্রসেসিং করতে চায় এই স্কিমটা তার জন্য। এটার মধ্যে ভারতবর্ষের নাগরিক হতে হবে, 18 বছর বয়স হতে পারে, বাকি শহর গ্রাম যে কোনো কাস্টের পুরুষ মহিলা যে কোনো কেউ কিন্তু স্টার্ট করতে পারে। যারা মনে করেন এই কোনো বিজনেসের সাথে জড়িত নাই, ভাবছে কিভাবে বিজনেস স্টার্ট করবে, তারাও কিন্তু এই স্কিমের মাধ্যমে জড়িত হয়ে নতুন বিজনেস স্টার্ট করতে পারে। এটার মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, মেশিনারিও প্রোভাইড করা হয়, সাবসিডিও থাকে।
1: আচ্ছা, ও যে হইলাম টমেটো ব্যাপারটা, ও টমেটোর এটারে কিভাবে যত্ন হইরা, কিভাবে কোনছেন রাখবো কৃষক বাইরা?
2: এটা প্রোডাকশনের পরে সাধারণত যেটা সবজির মধ্যে ব্যবহার হয় কাঁচা টমেটোটা, এটা কোল্ড চেইন কিছু জায়গাতে মেনটেন করা হয়। কোল্ড চেইন মানে ঠান্ডা, এর মধ্যে ট্রান্সপোর্টেশন করে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত রাখা যায়। সিজনের পরে কিন্তু এই টমেটোটা আর রাখা যায় না, আর সিজনে প্রোডাকশনের পরে দেখা যায় যে বাজারের মধ্যে দামটা অনেক বেশি কমে যায় আর কৃষকের লস হয়। আর অফ

0: জনের মধ্যে নর্মাল মানুষ সাধারণ মানুষ কিনতেও পারে না, এত বেশি দাম বৃদ্ধি পায়। তাহলে যদি আমরা সিজনের সময় যখন সিজনটা থাকবে, আমরা যদি কেউ উদ্যোক্তা স্টার্ট করে টমেটোর পিউরি বা টমেটো কেচাপ বানাতে চায়, তাহলে এটার জন্য এই আমাদের দপ্তরের এই স্কিমের মাধ্যমে জড়িত হয়ে উনি মেশিনের ক্রয় করতে পারেন, ট্রেনিং পেতে পারেন কিভাবে এই কেচাপ বা সস বা টমেটো দিয়ে যে কোনো কিছু চিপস যদি বানাতে চায়, বা ড্রাই টমেটো ড্রাইং বলে যে ওভেন ড্রাই করেও সবজি বাজারে বিক্রি করা হয়, বা এক্সপোর্টের জন্য টমেটো পাউডার যদি করে, তাহলে আমাদের দপ্তরের মাধ্যমে ওরা ট্রেনিং নিতে পারে, কোথা থেকে মেশিন আনবে, কিভাবে এই বিজনেসটা স্টার্ট করবে, বিজনেসের জন্য লোনও আমাদের দপ্তরের মাধ্যমে ব্যাংকের মধ্যে যদি যায় তাহলে সাবসিডি পাবে। ডাইরেক্ট যদি কেউ যদি লোন নেয়, তাহলে মনে করেন 1,00,000 টাকার লোন নিয়েছে, তারপরে এটার পরে 8-10,000 যা ইন্টারেস্ট হয়, কিন্তু দপ্তরের মাধ্যমে যদি নেয় তাহলে সাবসিডিও পাবে এটার মধ্যে।
1: আচ্ছা, ওটা একটা খুব ভালো কথা কইছেন যে সকলের কাছে তো আর পয়সা থাকে না, তো মানে লোন যদি পাইন সঙ্গে ট্রেনিংও যদি পাইলেন, তাইলে কিন্তু মানে শুরু করা খুব ভালোভাবে হইব। তবে কখন এই সবের উপরে কৃষক ভাইরা গুরুত্ব দেরা না, সামনে দিয়া কিন্তু দিবাও, কারণ জেলাখানভাবে তারার ক্ষেতের জিনিস নষ্ট হয় বা কম দামে বেচন লাগে, আফরে দিয়া তারাও কিনিয়া খাইন বেশি বেশি দামে, তারা ওটার দিয়ে আইজ না নজর দিন, ফরে হইলেও দিবা কিন্তু।
0: হ্যাঁ, এটা ঠিক বলেছেন, যত দিন যাচ্ছে আমাদের উদ্যোক্তারাও বাড়ছে, আমরা দেখি যে আমাদের অঞ্চলে যখন বাসমতি রাইস যদি কেউ ক্রয় করে, তাহলে বাইরের থেকে যেটা প্রোডাকশন করে আসে 100 টাকা 150 টাকা কেজি, এইভাবে আমরা প্যাকেট ক্রয় করি। ঠিক এইভাবে আমাদের অঞ্চলে যা জিনিস আছে, আনারস আছে যেটা কুইন পাইনাপেল, বা কালীঘাসা চাল আছে, বা আরেকটা ব্ল্যাক রাইস আছে আমাদের পাহাড় অঞ্চলে হয় জমের মধ্যে, ওটা কিন্তু বাইরে এইভাবে পাওয়া যায় না। তো এটাকে যদি একসাথে মানে শুধু ধান হিসাবে আপনি বিক্রি করতে গেলে হয়তো বা এইভাবে বাইরের মার্কেটে পারবেন না, কিন্তু এটাকে পলিশ করে ওই 1 কেজি প্যাকেট যদি বানান, আমাদের দপ্তরের স্কিমের মধ্যে আপনি এনরোল হয়ে কিভাবে প্যাকেটটা বানাবেন, কিভাবে প্যাকেটটা ডিজাইন করবেন, যে কোনো খাদ্যর বস্তু হলে খাদ্যর আলাদা লাইসেন্স, ফুড প্রসেসিং এর লাইসেন্স নিতে হয় ফাসাই, বা ওর নিউট্রিশন কিভাবে টেস্ট করবে, বা বাইরে মার্কেটে কিভাবে সেল করবে, অনলাইন কিভাবে সেল করবো, সমস্ত এই ট্রেনিং গুলা স্কিমের মাধ্যমে ভোগ করতে পারে।
1: আচ্ছা, তো এটার মধ্যে আর কিটা সুযোগ সুবিধা আছে?
0: এই স্কিম ছাড়া দপ্তরে আরেকটা র্যাম্প বলে একটা স্কিম আছে, র্যাম্পের আন্ডারে আরেকটা আছে টিইডিএইচ, ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব। এটার মাধ্যমে কেউ যদি একদম নতুন বিজনেস স্টার্ট করতে চায় বা এক্সিস্টিং আছে, কারণ একটা নতুন
1: যে কোনো ব্যবসা
0: স্টার্ট করার পরে এটা যদি অনলাইন কেউ ফ্লিপকার্ট অ্যামাজন এভাবে সেল করতে চায়, বা বাইরে কোনো উদ্যোক্তার কাছে লার্জ স্কেল যারা ডিলাররা আছে ওখানে সেল করতে চায়, তাহলে এই স্কিমের মাধ্যমে একটা 6 মাসের কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া হয়, টেকনিক্যাল সাপোর্ট 6 মাসের। যারা যারা এনরোল হবেন এই স্কিমের মাধ্যমে, যে যা যা বিজনেস আছে, বিজনেসটা কোথা থেকে মানে একদম স্টার্টিং থেকে, একটা প্যাকেট কিভাবে ডিজাইন করবেন, বিজনেসের হিসাবে কি কি লাইসেন্স লাগবে, কোন কোন দপ্তরের ক্লিয়ারেন্স লাগবে, এটার প্রাইসিং কিভাবে করবেন, র মেটেরিয়াল কোথা থেকে ক্রয় করবেন, তারপরে প্রসেসিংটা কিভাবে করবেন, অনলাইন অনবোর্ডিং কিভাবে করবেন, সেল এবং প্রফিট মার্জিন কিভাবে থাকবে, সমস্ত 6 মাসের এই কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া হয়।
1: আচ্ছা, এ তো কৃষক ভাইরা খুব সুবিধাই হইব যে হঠাৎ করিয়া তারা একটা যে করতে কিতা কর্ম না কর্ম এইভাবে যদি মানে ডিপার্টমেন্ট কৃষক ভাইরারে যদি সাহায্য করে তো খুবই ভালো কথা। আচ্ছা, এইরকম বাঁধাকপিও, এই যে অত অত বাঁধাকপি হর আমি আমার মারে দেখছি, বাঁধাকপি ও মানে কিনিয়া নিয়া কম দামে 2 টাকা পর্যন্ত কেজি কিনন গেছে, এইটারে দইয়া বারিক বারিক করিয়া খাটিয়া বালা করিয়া শুকাইয়া রাখি দিছেন বয়াম বইরা, বৃষ্টি বাদলের দিন বাজারে যাইতে পারা না, তো ওটা রান্ধিয়া খাওয়া।
0: আর এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ওভেন ড্রায়ার, এই যেটা আপনি বললেন বাঁধাকপিকে শুকিয়ে, তাহলে ওই মেশিন দিয়ে যদি ওরা শুকায় যে কোনো কিছু, শুধু বাঁধাকপি না, ফুলকপি হতে পারে, মরিঙ্গা হতে পারে, ড্রামস্টিক যে কোনো কিছু, এটাকে যদি ড্রাই করে ময়শ্চার কন্টেন্টটা কমানো যায়, তাহলে আপনি যেভাবে বলেছেন আপনার বাড়িতে আপনার মা করেছে, এইভাবে প্যাকেজিং করে যে কোনো সবজি ওই ময়শ্চারটা কমিয়ে ভালো প্যাকেজিং করে প্রসেসিং

0: করে বাইরে সেল করতে পারে এবং এক্সপোর্টও করতে পারে। যে জিনিসটা সিজনের মধ্যে দামটা অনেক বেশি কমে যায়, তাহলে অল ওয়েদার দামটা ভালো পাবে এবং ভালো মার্কেটের মধ্যে সেল করতে পারবে।
1: আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা তো সাহায্য করবা ওই, তো এই যে প্রসেসিং এর যে ব্যাপারগুলি আছে, এটির আলাদা হইরা মেশিন টেশিন সব আনতে লাগব। কোনো কৃষক দাদা যদি বা কোনো বেকার ভাই যদি শুরু করতে চান যে আমি বিভিন্ন জিনিস প্রসেসিং করবো, তে কি তা এটা এক মেশিনের মধ্যে হয়ে যায় গিয়া, নাকি বিভিন্ন যে ইয়র আইটেমের বিভিন্ন মেশিন লাগে?
0: না, এটা সব জিনিসের আলাদা আলাদা মেশিন থাকে। কোনটা আছে যে হ্যান্ড প্রেস মেশিন, যে মেশিন থেকে মনে করেন ওই সুপারি কাটার সর্তা যে হাত থেকে প্রসেস করে, কোনটা আছে সেমি অটোমেটিক, এক জায়গাতে ঢালবে আরেক জায়গাতে নিয়ে আরেকটা মেশিনে ঢুকাবে, কোনটা আছে অটোমেটিক মেশিন যে এক জায়গাতে এক মেশিনের একটা বক্স বা কন্টেইনার মধ্যে ঢালছে সোজা প্যাকেট হয়ে বার হচ্ছে। এটা যে উদ্যোক্তারা স্টার্ট করবেন তাদের বাজেটের উপরে ডিপেন্ড করবে, তাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করবে, তারা কি ম্যানুয়াল কোনো মেশিনারি একটা দুটো কিনতে চায় বা সেমি অটোমেটিক বা অটোমেটিক, বা কি কি প্রসেস করবে, সবটি প্রসেসের জন্য মেশিনারি সেট দরকার। যদি কোনোটার মধ্যে ড্রাই করে তাহলে ড্রায়ার দরকার, কোনটাতে যদি প্যাকেজিং করে প্যাকেটিং মেশিন দরকার, কোনটা আছে সিলিং করার সময় শুধু সিলিং হয়, কোনটা আছে নাইট্রোজেন ফিলিং তারপরে সিলিং হয়, তাহলে এটা ডিপেন্ড করবে ওই উদ্যোক্তার কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে আর কোন কোনটা স্টেপ ও মেকানাইজ করতে চায় এটার উপরে।
1: আচ্ছা, অর্থাৎ কুরিয়া ওটার মধ্যে লেভেলিং ও করণ লাগবে, রিটুইট ও লেখন লাগবে। আপনার যদি বাইরে সাপ্লাই করতে হয় বা লোকালে যদি সাপ্লাই করার লাগে আপনার অতও কিন্তু,
0: হ্যাঁ, লেবেলিং লাগবে, লাইসেন্সিং লাগবে, যে কোনো ফুড প্রসেসিং এর জিনিসে ফাসাই বলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার আলাদা একটা রেজিস্ট্রেশন থাকে, ওটা নিতে হয়। বা খাদ্যের যে কোনো জিনিস যদি আমরা প্যাকেট বাজার থেকে ক্রয় করি, আমরা দেখব পিছন দিকে একটা নিউট্রিশনাল চার্ট থাকে, কতটুকু প্রোটিন ভিটামিন মিনারেল ফ্যাট সুগার আছে, এটা একটা নিউট্রিশনাল অ্যানালাইসিস করতে হয়। তারপরে আমরা পিছন দিকে যে দেখি ভ্যালিডিটি বেস্ট বিফোর সিক্স মান্থ ওয়ান ইয়ার,
1: এটা কিন্তু আমরা লেখা লাগবে।
0: হ্যাঁ, এটা কিন্তু আমরা নিজের থেকে লিখতে পারবো না, এটা কিন্তু স্যাম্পল বানিয়ে একটা প্রোডাক্ট বানিয়ে স্যাম্পল বানিয়ে আমাদের ল্যাবে পাঠাতে হয়। ফুড টেস্টিং ল্যাবরেটরি আছে দেশে বিভিন্ন জায়গায়, ওই ল্যাব থেকে আমাদের সার্টিফিকেট ক্রয় মানে অর্জন করতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটা কয়দিন লাস্টিং করছে, তারপরেই কিন্তু আমরা লিখতে পারবো। আমরা কিন্তু কিছু যে কোনো জিনিস নিজের থেকে লিখতে পারবো না।
1: আচ্ছা, তো এইটার উপরে আলোচনা শুনলাম, আর এটার মধ্যে আর সেই রকম কোনো কিছু নাই ফুড প্রসেসিং এর উপরে যে আর কিছু আলোচনা বাকি রইছে?
0: নিশ্চয় আছে, আমাদের যে দেশের মধ্যে এতগুলো খাওয়ার জিনিস শাকসবজি ফল মূল আছে বা এত কিছু উদ্যোক্তার সুযোগ আছে, এখন যে উদ্যোক্তা স্টার্ট করতে চায় কেউ যদি নিজের থেকে দেখে না আমাদের অঞ্চলে আদা ভালো আছে বা আমাদের রাজ্যের কুইন পাইনাপেলটা খুব ভালো আছে, গতদিন আমরা খুয়াইতে একজন অন্টারপ্রেনর উদ্যোক্তা দেখেছি, উনি কি করে ওই আনারসটাকে ড্রাই করে বাইরে প্যাকেজিং করে বিক্রি করে, এখন যে করতে চায় যে জিনিসটাকে দিয়ে করতে চায় বা কতটুকু করতে চায় দপ্তরে যদি আসে যোগাযোগ করে, নিশ্চয় তার হিসাবে বা ওই কোথা থেকে র ম্যাটেরিয়ালটা আনছে অ্যাকর্ডিংলি সাপোর্টটা দেওয়া হবে।
1: আচ্ছা, খুব ভালো আলোচনা শুনলাম। তো এই যে ব্যাপার নিয়ে আপনি আলোচনা করলা, এটা খুবই মূল্যবান আলোচনা। আজকালকার দিনে এত সব জিনিস আমরা দেখবা মার্কেটে গিয়া খুব সস্তা দামে কৃষক ভাইরা বিক্রি করিয়া যাইরা,
0: বা আমাদের ফেসবুক পেজ এর মধ্যে ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব TEDH বলে আমাদের পেজ আছে, এখানের মধ্যেও আমরা ডাইরেক্টলি কেউ যদি হেল্প লাগে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জায়গায় আমাদের জোনাল কোঅর্ডিনেটররা আছে, ওরা যদি কৃষকের বা কোনো উদ্যোক্তার সময় থাকে না আমরা নিজে ফিল্ড ভিজিট করে ওদেরকে হেল্প করে দেব।
1: আচ্ছা, তো এই যে অহনের দিনে অনেক জিনিসই যেমন নষ্ট হইতেছে বা ইয়ে হইতেছে, ও যে আনারসের ব্যাপারটা, আনারস তো আস্তে আস্তে আনারস যার গিয়ে বিদেশ ও যার গিয়া আমরা ত্রিপুরার বাইরেও যার, ও আনারস যদি আমরা বাইরে না পাঠাইয়া আমরা অন্য যদি জ্যাম জেলি তৈরি করিয়া মানে বাইরে পাঠানি হয়, এটা কিটা একটা লাভজনক হইব না ও আস্থা পাঠানের ইহটাই বেশি?
0: হ্যাঁ, নিশ্চয়ই, এটা এখন যে পুরো আনারসটা পাঠানো হচ্ছে এটা একটা গভর্নমেন্টের স্কিমের মাধ্যমে বা অর্গানিক কোনো মিশনের মাধ্যমে একটা পাঠানো হচ্ছে, বা আপনি যেটা বললেন প্রসেসিং এর

0: কেনা যদি কেউ উদ্যোগ স্টার্ট করে, কারণ এখন যে বেশিরভাগ কৃষকরা আছে আমাদের পাইনাপেল নিয়ে তারা অর্গ্যানিক বা কন্ট্রাক্ট ফার্মিং করে, কোন একটা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের সাথে জড়িত আছে, যে স্টার্টিং এ তারা বলে দেয় যে আমাদের এত দামে এই জিনিসগুলো বিক্রি করব। কেউ যদি আবার প্রসেসিং স্টার্ট করতে চায়, তাহলে জ্যাম জেলি বা পাইনাপেল জুস বা পাইনাপেল ক্যান্ডি বানাতে চায়, আগের থেকে দেখতে হবে কোন বাগান থেকে পাইনাপেলটা আনবে, এটা কোন জাতের আনারস, কতটুক সুইটনেস আছে, এবং নিশ্চয় এটার মধ্যে লাভবান হওয়ার খুব সুযোগ আছে, এবং এটা দেখে আনতে হবে যে আমরা কি জিনিসগুলা বানাচ্ছি, কতটুক কোথায় আমাদের বাগানটা রয়েছে, আমরা প্রসেসিং কোথায় করব, এই ট্রান্সপোর্টেশন কস্টটা কত লাগবে, বা প্রোডাক্ট একটা বানাবো বা দুটা বানাবো, প্রথম একটা দিয়ে স্টার্ট করতে পারি, এইভাবে যদি ভালো করে গবেষণা করে চারদিক দেখে যদি কেউ স্টার্ট করে তে নিশ্চয়ই লাভবান হবে।
1: আচ্ছা, তো এই আলোচনা তো আনারসের ওটা গেল, এছাড়াও আমরার ত্রিপুরাত কিন্তু আরো ভালা ভালা ফল হইন বা ভালা ভালা সবজি হইন হইতাছে, ও যে অক্ষণের জ্যৈষ্ঠ আষাঢ় মাস চলের খাটাল, বড় বড় খাটাল আমরার বাইরে জায়গা, ত্রিপুরার বাইরে জায়গা, এই খাটাল তো নিয়ে কোনো কি কি জিনিস বানান যাইতে পারে?
0: হ্যাঁ, আমাদের এখান থেকে বেশিরভাগ কাঁঠাল হয়তো বা গাছে এমনি নষ্ট হয়।
1: আমি কাঁঠালের ইয়ে খাইছি, ও চিপস খাইছি, শক্ত শক্ত কাঁঠাল, মনে হয় কাঁঠালের চিপস খাইলে আপনি বুঝতা না অত কাঁঠালের চিপস না কি তার চিপস।
0: আমাদের এখানে তো বেশিরভাগ র জ্যাকফ্রুটই বাইরে যায়, বা আপনি যেটা একটা প্রোডাক্ট বললেন পাইনাপেল ইয়ে জ্যাকফ্রুট চিপস, এছাড়া আরো উদ্যোগ আছে যে ওই কাঁঠাল থেকে আটা বানায় জ্যাকফ্রুট, তারপরে আবার জ্যাকফ্রুট ওয়াইনও আছে বা জুসও আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে। কেউ যদি উদ্যোগ স্টার্ট করতে চায় তাহলে র মেটেরিয়াল জ্যাকফ্রুট আমাদের রাজ্যে প্রচুর রয়েছে, তাহলে আপনি যেটা বলেছেন জ্যাকফ্রুট চিপস, চিপসটা আবার বলেছেন শক্ত, এটার মধ্যে যে মেশিন গুলা ব্যবহার হচ্ছে এটা কিন্তু মেশিনের উপরে অনেক ডিপেন্ড করে, যে ব্লেড এর থিকনেস কতটুকু আছে, কত সাইজের মধ্যে কাটছে, বা তারপরে যে ড্রাইং বা ফ্রাইং করছে কি অয়েল ব্যবহার করছে। এটা যে আমাদের অনেক জায়গাতে আছে, আমরা বেনানা চিপস খাই, আবার বাইরে যেটা বাইরের কোম্পানির থেকে যারা বেনানা চিপস আছে এটা আবার কিন্তু মুখের মধ্যে দাঁতের মধ্যে ফাঁসে না, কিন্তু আমাদের যেটা লোকালি যারা কেউ বানায় এটা কিন্তু দাঁতের মধ্যে ফেসে যায়। এটা থিকনেসটা দেখতে হয়, কতটুক সাইজের মধ্যে কাটছে, কি অয়েল ব্যবহার হচ্ছে, কত সময় ফ্রাই হবে, এটার কিন্তু নির্দিষ্ট ট্রেনিং থাকে। আপনি আনারস বললেন, তারপরে জ্যাকফ্রুট বললেন, আবার আমাদের ডিপার্টমেন্টের যে ফুড প্রসেসিং এই স্কিমটা, এটা আবার নিফটিং ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফুড প্রসেসিং ট্রেনিং একটা তামিলনাড়ুতে চেন্নাইতে আছে, ওখান থেকেও কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। একদম স্পেসিফিক্যালি যদি কেউ করতে চায়, হয়তো বা জ্যাকফ্রুট ক্যান্ডি বলেছেন বা জ্যাকফ্রুট চিপস বলছেন, হয়তো বা ডিপার্টমেন্টের সাথে সাথে কেউ এখানে জ্যাকফ্রুট চিপস বানাতে শেখাতে নাও পারে, কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড থাকে দপ্তর নিশ্চয়ই হেল্প করবে, এবং যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে দেশের ফুড প্রসেসিং ওইটার সাথে ট্রেনিং এর ব্যবস্থা করে দেবে, এবং এই যে স্কিম গুলার মাধ্যমে নতুন উদ্যোগ স্টার্ট করার জন্য যা যা হেল্প লাগে, সাবসিডি হোক, ট্রেনিং হোক বা মেশিনারিজ আপনি যেটা বলেছেন, এটা সমস্ত ব্যবস্থা উত্তর করে দেবে স্কিমের মাধ্যমে।
1: আচ্ছা, খুব খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, কৃষক ভাইরাও শুনরা অবশ্যই, কারণ আজকাল খালি চাষবাস আর বাগান ওটা করলে হইত না, সামনে দিয়ে আমরা আরো খুব কঠিন পথ, আর তো ও কঠিন পথ চলতে গিয়া আমরা আরো বুদ্ধি করিয়া চলন লাগবো। তো এর মধ্যে আজকের এই যে আলোচনা ফুড প্রসেসিং যে কইসইন বা আলোচনা করলা যে, এই আলোচনা খুবই মূল্যবান আলোচনা। তো আজ আসর অনৌ শেষ করিয়ার আসর তনে উঠিয়ার গান শুনতে শুনতে,
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই

0: এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাং ফরে তাবুক সিংহ তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাক সাল সিংদ্রবন খনাবায়েনে কগ্রবাইনি পান্দাও বাইথংবাই ছিজিয়া কথম অবসা সামানি সাইখনারওয়ানা রবীন্দ্র দেববর্মা।
2: আনি বুসানি হামজাকমু কার্তিক কাইজাক বরজাক নুখুং সেরাই খরকজা তমাবাই বেলাইন হহম দদম নুখুং বুসাজেক দুগমালিন পরিণা হানই তাবুক বিহিক বাই কক বাংলাইজাক বিহিক সঞ্জনীকে সাও আগুলিও পরিণা হানই ফিয়া ইয়াং কার্তিকাই বিনি ইয়াফনে রাং পুইসানো নাহারই আগুলিও থাঙা মুচং জাগিয়া বিনি চাকরিনি রাং বাই খরক বুড়ি সাউই আগুলিও তুঙই দুগমালিন পরিরানানি বিনি সাগো ফানকরি যা খরক বুড়ি হেনে সানমানি তাই খরক জাংখা কার্তিকনি বুমা বসাই থৈমানি উল বসলাবাইন খরক মা বম বুমা বুড়ি চুক ফান আশুক বুড়ি চুক ইয়াখ বাতানি রাং নাহারই থাংলাইসু কাহাম খাইন মানে দংখ দুমালি তাবুক বিশ।

কাতুতুই ইঙ্গি তংখা নার্সারি পড়ে জরা সফাই রে আবো বাইন কার্তিক নি নুখাবো ফুঙ্গ বহাব নগ থাইনি সেকাং তাই সারি নি জরা নগ সফাইকে কুরুং কারাং মানে খিদা লাইমিনি খরাং খনা হর দোগান চা খপসা নাই রসাজক নি পরিমা তুইলাই বরক নি নুখাবুক আসুক চা না খরাং গসালিয়া বসাজক বিশিসা নি অমর জরাখাই বসুক সে টংথক জাথক সালব্রুম নহান তহান জাউই জাবাইয়া তাবুক হাতিও ওয়াইসা ওয়াহানি মানানি বেলাইন টুক জাগাও কার্তিক কার্তিক নি বুমা বসলাতাই বাহামজনী কগ্ন খনাব খনায় হাকিমা দো থাইসাস ইয়াসা গজাক তুইংখে বিনি টংথাইফোন শেখ জাকনা দো আবোন কিরিউই কার্তিক নি বুমা তাবুক বুকুক দোই আসে কগ্রক সাথালিয়া ফিয়া কার্তিক নি বুসাজক দুঃখ মালি বাইখে যে সেক সায়া হানি দোই বইয়া বুকুগ্রাইব কক সাউমা মা দাঙ্গি হনকে তাবুক দুঃখ মালি সিয়ানো সিনানি মুসুমা জরা কাইসা কগ্ন ওয়াইনি ওয়াইথাম ওয়াইব্রী সঙ্গ হাইখেন বরী সেবাই বুসু সাল হর লাইব বেলায় কেরেং কেসিংনি বিশিংতি ফানো পাইথাগো কার্তিক বিহিক সঞ্জনী কগবেন আগুলিও ফাইকা অমথাই থই ক্লাইমানি থাইনো ইয়াকরই তাবুক আগলিও নকথাইসু খুরু খুরু খুংসাও বুমা বিহিক তাই বসাজুক খরগপুরে আগুলি হেনমা বাইকিসানি কগদাসেলাই বেবাক মানিনো পাইসানানি রাংক্রি মানি মূ সাবুক্রি কামি টংফ্রুলে মৈকদংক্রি খাই লাইফাং তানি সাদি সামসতা খলৈ সাদি সেজনাবলাই সাদি ফাইসে ফুইসে বুইনি নব ফানো নাহারি সাদি আগুলিও টঙ্গ হনই আগুলি নবর বাই গদালই ইয়াং সঞ্জনী তমুং সামু বইন সলিয়াঙ্গি থাকা বসাজগ রুংনগ রহরিফাইকে আইনেও বাজামাং সাল হাব বগ্রা জগমাং রুংনক নি জেরাইন নাহারানী তাই মাইমই সঙ্গানী তাইসে আগুলিও টঙ্গ হনই দাবুক বরংনি নগ কয় ফাতৈ কাকলিয়া চা নংলাই মারক থাকলিয়া গানাগিনী বরক ফাইখেব বরংনি নুখংনি ককমাং চাবয়া নংবয়ানী ককমাং সালবুরুং ব্যাঙ্গ থাকি হনমাহাই আরি কতাল কানজাক তাবুবো সাকরি হাই বুমানি তমু টঙ্গুই মকল মাসকরা কসমকে ফুলজাক খনাই কদ্র তমব মেশিন পাই সুজাক সুজাক খালাই না খা আবো খালাই হনই খালাইমানী তাবুক মোখাং সিমিয়া খিসিলাংব আইনা কলব বসাই নাই নাই ফাইখে তাই হরথনা প্রবাইসা বসাবাই নাইথক জাক্কা হই বিসকরা সাজাকে তাইব খাত তং মা তংজাও সঞ্জনী অশানি মল অশা সাম্পি ফাইকা কার্তিক নি খুগ তাবুক কক থাইসা কৃই তাঙ্গে হেনকে বিহিংনি কক খনামাং তাবুক কার্তিক বুকুক দোই ববাংজা বিহিংনরি কতাল তাই বসাজনরি কতাল পাইরানী আবুন তাবুক বিনিথানি বেলাইন কক কতর হরমুক্রী মানজাগিয়া ইয়াং ওয়াইসা আয়ং ওয়াইসা খাদিমাং মকল বাই বকল নাংলাইয়া ওয়াইসে উইসু বুমা বুড়ি চিকন বিনি নুখুঙ্গ তনিমানি পজারো জুই তংমা হাইংজাগ হাইফান বোমা আনি বোমা হনই অকক বকর ফাইমন নবরে বাক্সা কবনি রহর কামিও টংফ্রু জেসেগ্রাং বায় তাবুক কার্তিকী নুখুঙ্গ আবুনি সাই তাইব গবাং বায় তাঙ্গি বাইয়া টংনাই বিহিনি তমুং সামুং সেলাইজাবাই বাক্সা রাং সেলাইজাকা নাংখা চামুঙ্গ কার্তিক খনসুরই নাইসুকা হাইফেন বিয়াং বিয়াং তৈব ইয়াফাও তুই গজায়া হাই রাংবো গজা জায়গা আকো বসাজে বসাইমানখা তাই রংনক থাংফ্রুব টিফিন রক্তলাংনা নাঙ্গ রাংনি কক কাসাখাইন কার্তিক নি বুমা কক থাইসে সারে গিয়া বিয়াংনি বিয়াং বিনি সাগদা কলাইন গিরিজাগ ওয়াইসে উইসু অবরি জুগ অনকনি নকরি থাংনা মসংজাগ অনুখুঙ্গ বব সুক টংকি সেপকে মা টং আবো ব সিমেন সাউমানো আবো হাই ওয়ানসু ওয়ানসু গুই ওয়াইসু উইসু মাই মুই জায়া মুক্তি রেকে রেকে এংজাগে ফাইজাগ কার্তিক নি বুমা হাইফোন বসুকনি মোখাং নুগুই বেভাগ ন তাইসা হজাক থাঙ্গ মুক্তি নংখরমাং তাইসা দাজাক থাঙ্গ বসু বাই সঙ্গজাগ না না তামুনি নিম কলম মুক্তি রেকে রেকে অং বুকু অংয়াবলে হনই তাই খাকসা বোখাগো না হারি মকলনি মুক্তি ফাটসাকে হুই মনি ফুনুক যা বুঝুই অসানি দুঃখমালিনে রুংনক হাতি বারনি বাকে সজাগ সিনাই কার্তিক হর থুপ্রু বিহিক বাই তামু হুনু হুনু কক সালায় বিহিকনি খরাংমাং হুনু হুনু খোনাব ও অসানি বেগাসন ব্যাংবো তৈরি হনজাগ বিহিক বাই কার্তিক রাংক্রী হনইব সাহই বুঝিয়া কার্তিক ন লুন্না দি হই দায়ীয় বিহিক বইহাই শিলং জরাফানা থাঙ্গি ফাইনা মুসংজাগা সঞ্জনী হাইনি বাকি তাবুক বুমা বরিচিগ্ন বরক গলাংনাই আবনতুই কক বাংলাইজা হাইখিন

ni rongno hati barni ni bagi sojakha salja karti aisugo gana gini ni borok basa ekhoni sekang buma bori sekna sosao ama basa sedi nono kaisa jaga tuni rigena jeng silong jora kisa thangi phainani yang cherai ni borongno thangna nangya hankeba iko chanlai chaltani bagi se buma bahaile burum baram basa kha kartik sao ma nini mane khni tongbai mani joto khati baidi buma buka khep sang jago buma sao norok chanlai chaltam ji hankeba tamne asuk mane khni tongthunta haike kartik no yak yak khai buma ni mane je tongmani khati ui kaisa bego dawai ri baikha keba basa bayakhu bophango tongnai toksa tokti ba siring siring nokho kartik bini usko tar kasamno kaita khai staruo buma no le jago tamo nongkhre maya khu da hnai buma busuk ni mukhang phona kisa nai thangana hnai borok thuma chuki thangai nayo busuk ulta pulta khai khakhu sia kai thujak busuno nogui mokol ni mukti thop thop klai jago busui ang thangka hnai chana mochong jago haifano busla le jagai kutu khori tongma bai bini latha naui uskutaro kakha lama boto kartik ni buma ni mokol mukti tang henke bosai mankha বসার বাই চালনা নাইখা লামনে সিরক বুড়িচিং নগুই শিয়াল হলুমা হাকে নাহারি খাসিক লাই এরক থালায় আবো কার্তিক মৌসা শিয়া ইয়াং বুমা বুড়িচিক থাইসা সঙ্গা ব্যাং তনুই না নাইহনে বসা জে থাইয়া তনুয় আরো নাই হনে ওয়ান সুগুই নব বুমা আগি সেরায় কার্তিক নাইসিং জ্বর মাইদুল সগুই সারিমার মৈতমান জাগ তাই বুফা বাই বুজানা নাইখে বমানা খাইমার বেবাক মকল কসাজাগে ফাইজাগ হাইকে মকলি মুখ দুই রিগানাই বুসুক বাই হুমাং গরংসা গেট গানা ফাই বুথাক ফাইকা বুমানি মুখাং নাসি রিগিয়াঙ্গি কার্তিক সাও মা নং সানলাই সালতাম অরণ তংদি দো আংন ডাক্তি না ফাইন হানে আর নি খরকসা বরক বাই কক সাউই আর কলাঙ্গি থাকা কার্তিক নি বুমা হিয়াসি লেখামাং তঙ দিনে বাই হাতি বারসা কাকা গেট বখাংমাং নাহারি তঙ বুসলা দা বুসং তুবুই ফাইন হানে হাইকে নাসিংমাং নাসিংমাং হাতি বারসানি হাতি বার নই হাতি বার নি হাতি বার থাম তাই তান সানি উলো বিশাঙ্খা তাবুকু বসলানি ইয়াপ্রি নাহারি দংজাও বুড়িছে মাইসা দিহনি রেজা গুসায়া হাইন থাংদ্র ফনুই কিসা সাও তাই তৈর কিসা ন আশেক ন হাইখেন তাইব বুড়িছে খাকা কার্তিক নি বুমা মকল বকা হামকে নুগিয়াঙ্গি ফাইসাকা তাবুক জরা জরাও বসুন মৈতু মানজাগি কাব বসলানি ফাইমা খরাং খানামা হেংজাগি গেট জরা খাসি খাসি নাইফায় হাইফানো হাইন হাই তাইসা কিফিল মা থাঙ ওয়াইসু উসু লামা বোখাগ বুহিম তংমানো বসলা হাইং জাগি রিহিনী রিহিনী কাব মুক্তুই সকর সকরি কাব ফিয়া ইয়াং বসলা হানজাংনাই তামো গথাং দা দংখ বুড়িচুকন কে বস হানাই গ্রী তাবুক বুড়িচুক বিনি মংরক পকজাগি তামো তামর হনে সাদ্রঙ্গ বিনি বসা কেব গ্রী হনে সাদ্রঙ্গ হাইন কব হাইঙ্গি খনাইর কক বই সাক সাইসং কক সাদ্রঙ্গ দুকমালি বসুই থাংমা ফুঙ্গ বাসাওই কাপসুকা না না লা হই রুতুই কাপসুকা নানা বই থাংনা হই কাপমাং কাপমাং লেংখা তাঙে কাবে তংনাই শালবুরুম বুরুমনো বিনি থাংলাইনি লগিসং রুংনক তুনুইনানি নাহারনানি চারিনানি খারিনানি বেবাক ন বসুই বুমাবন বাখা আসেকসি তাই বেবাক ন বসুইমাং বুমাসং বিনি নানা বুনি নগ থাঙ্গ খনানো ফাইনা হই সাহইমাং থাকরেখা আস হালো দুকমালি বসিন খাটংজাগি লুমখা সালাই সালতামখান হালে হামকা হামুই বরক শিলংগ থাংলাইকা শিলংগ থাঙি ফাইকেন দংমালে আসক বসিনি মুং খোপাইলিয়া বুমা সময় সিকিরি জাকমাং বব কিসা তামো বহাই রিংজাক মুং খনায়া অঙ্গি থাংজাখা বিশিক থামনি উল তাবুক দুকমালিব বিশি দকনি উমরংখা শিখা বুঝিখা কাহাম হামিয়ানো সাউমান বাইখা চেরাই জরানি কগ্র পগুই তাবুক তরুক তরুক কতালো ইয়াপ্রি শেখা বুমা বুফা সংখ্যায় তাবুক ব আতমু ন তমু ওয়ালাই লাই কুতুক লাই তাবুক খাই দুঃখ মালিব বোমানি তমুনা কিসা কিসা নাচলে জাখা হাইকেন সালচা দুঃখমালিনি রং নক নি পিকনিক থাকনানি হই সাকলাই জাখা বরকনি পিকনিক গ্রংসা বুড়া বুড়িচে তমমানি থায় তলাঙ্গি তুনেরি জাখা আ গেট বিশিং হাবখেন বুড়া বুড়িচি রংনি মকলনি মুক্তি তাই থাকরি মানালিয়া বাইথাংনি বুসুক বুসা হাই অংজাকবাই গবাগৈ মতম সুনাইবা সাব গবাগৈ কাপনাইবা সাব হাইকে সেরংনাই রব তামো খাইনাই খায়া জাবৈ মানলাইলিয়া আরনি আবহাই তমুনি নবার মানৈ দুগমালে আচমসা তামো জানি এংজাগৈ সাবন রুতু ইয়াং উয়াং থাঙ্গৈ নুক জায়গা বিনি সাকচালাইরং সুঙ্গ সাবন নাই দুক

가마리 만나이 부케 박사 석사워 박사 주시워 박사 필인고 박사 구수보 하이케는 성게 마트이자바요 바디 꼭 박사 승보 응라이나이 바디 카탄자 승보 응라이의 신이 모든 어 승러살라이나이 슬라로 케이바 파하라르디 브리로 케이바 모든 어 툼디 바기샤라나이 안세 깨보타카르디 돌링 파이프로어 박사 코르고 박사 모콜로 박사 똑더라 박사 부쿠고 부사구리위 즉디 탄찬이 꽁노보 라니 샤마바이 비아로 감작바이캬 비시키탈니 너버와티바이 부팡와팡롱 바이캬 후작말리야 똑사똑띠록 지라이록 필작바이캬 사통와테노 함정나이톨링 부팡보솔롱 바작 부세케 함작 너버와티노 똑사똑띠록 ujak maslabya toling chopro bhi chawo wati no bar no sangsar nang ma ba kebo kiri wo kebo ha pa ham jago wati wati no tong nai no bar le no bar no tong nai no bar kotor bai jirai fil ja gai pe yung bottom no toling nu khana modu khasa ma jora baling sik torui tong kha toling nu ghore khok de chorai na kebo nu gya oi bos kang nu kha samati harung harung songdari তলিং বেরংমা জুদা বিনি বেরংমা ওমো অংখানা আগিনি সলাই বুমা কবংমা মদুসা ফুরু খামি থেগান সাংন কবলে বুমাস গান বাহেকে খারে বড় হুইজাংনাই তুয় গলায় ওয়াইসা হাকুঙ্গ বীর ওয়াইসা বুফাঙ্গ বা ওয়াইসা হাও বিংলায় ওয়াইসা তলিং বা খানা সঙ্গদা টংনা চামতি হারং মুয়া ফাইফুরু বং বং গলিজাক পিয়ায়ুং বথপ হাসাল তঙুই নাসিক নুহরকা বিয়া বথব তলিং আসুকজাক বুফাংথন দাহাই বুমা কবলৈ টংখা আংব কিরিব পিয়া সঙ্গাইসে গানব থাংরাক লিয়া স্রাপসানি উলো তলিং বিরসাহই তিয় সেকলাউই রেখা আংলে ওয়ানসুকা তলিং থেকানা দেবীসিং হাবৈ বসাকজারি ওই তাইসাই বিরসাহই থাংকা বাক্সা কফুংকা বাক্সা বিরসাকা ফানগনাং তলিং বুদি চাকুরং বিয়াবা মেচন জাখা তাবুংনি কগলমনি মৌ টংমা বাই টকসা টংমা গরিনি টকসা তাকুগুরি ওই পুঙ্গ তাকুগুরি ওই রুঙ্ঘু রফানো এইখুরি সপুং তৈন রফানো কসাং বদলা কুটুং রফানো চিরু মিরু খে বরক পুংলাইও বুমানদা রতুক লাইনা নফাং গলগ তাকুক আচুগ্রুই শারিক জরাও গাতি থাংপুরু নং নম মসাঙ্গে গাতি চালমা বাই পাইতানি লেরি থাঙ্গা চিরু মিরু খে তকসানি খরাং হাসল তংদো তৈন খনাউই টংখা ডাক্তি দদর ফাই নুক ফাইকা তংসা তংনি খে বখরাং ককজাক তংমাসে নুক ফাইলিয়া পিসাপ্রি নি খে তকসার খারৈ তাকো গুরি উই পুংখা ইয়াক সিরা গেরা নাতুক নাই বেখ্যা আনি হামজাংমা টংমা মাসা শুশুরু বিয়াং কমাউই থাঙ্গা গামি খামানি সীমা সাগানাং ওয়াগা দাবারা রুতুক চাফাইনাই বদা খানা টংমানো ওয়ারনাই খাবিসিং বিসিং ওয়ানসুগুই নাই ওয়ানসু কলপাইয়া আনি বাচি হেলং তিনব সুংহরি নাইখ্যা সৈমা সাগানাং ন ফাইমা দানুং না তাকুংনি টংমাসে গমাউই থাঙ্কা বাচি হেলং তি সাহরকা ন কায়ো কায়োগলে পুংমা খানাকা নং সেরম খানা হনৈ টংজাখা সৈমে কেরামলে ফাইমানি নুগিয়া বকরং সঙ্গে রুতগুই নাইকা বলং বকাকসে থাংজাক কগনো তগো শিয়াল বুকুগো তকবাগি রুই বনতাই কিফিলি মাইয়া তাকুক সিজিগে তংমা কমাখা তাবুক বাইওয়াইনৈ উংখা আমি বলং দা উংখা শিয়াল দা উংখা নুংনাই বরক ব কেবো করিখা তকসা পুংরুরুক খা খামরুক খামরুক মুক্তেশিয়ানি গলাই ফাইকা তকসাকারি মা সালনি পুঞ্জাখো বোমাসে কমাউই থাঙ্কা রমুই তাকু গো চমনা নাইফুরো তাকু গুরিউই তকসারো খারকা আনো ইয়াউই বোমা হনকেলাই গথমই ফাইবাই খামুন বোমা হামানি কিসানি কগিয়া বোমানি মায়ানো বলাইব পাইয়া বসা অ খুইমা বোমা শিওয়ানো চাইয়া অ খালি এরে চারুন বকরাং তলা করই মুথুই হাইকেন তর খামুন টংমা করিনি তকসা হমারবা এরি চানা বরিংয়া তলিং শিকারী বেরং ফাইফুরু খারিব হুইজাংনা রিংয়া টকসানি সিমি চবৈত বোমা গমানা গিরি

শোনা যাদু তোমা মানুহ কাইনা।

আশোক জেরা খানা ভাইকে জাদুনি রেচাবং খরং রেখা অঞ্জলি দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিনী পাইখা তিনি হরনি কবরক পান্ডা যতনন হর কাহাম।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির নজর রাখছে, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings.

0: and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
1: আগেই জানানো হয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্চিদ্রভাবে চলছে সব কিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: ল্যান্ড পোর্ট কা তেজি সে বিকাশ হোনে কে বাদ
3: আফটার দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ দ্য ল্যান্ড পোর্ট নট ওনলি হ্যাজ ট্রেড ইনক্রিজড বাট সিকিউরিটি হ্যাজ অলসো বিন ইনসিওরড ইট হ্যাজ হেল্প ট্রান্সফর্ম ইলিগাল।
1: জজিলা টানেল সড়ক প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি দিকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জজিরা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG জি রামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
4: কিছু ভি রাজ্য কা মানে বতানা চাহতা হুম, আশঙ্কায় কই বার লোক ব্যক্ত করতে থে, ইসকা কম হো জায়েগা, উসকা কম হো জায়েগা, কিসি কা কম নাহি হুয়া হ্যায়। ইয়ে জো হমনে দিয়া হ্যায় 60% হি, পিছলে সাল মনরেগা কা জো অ্যালোকেশন থা লগভগ উতনা তো 60% হি দিয়া হ্যায়, মতলব 40% ইয়ে বড়েগা পিছলে সাল সে, তো কিসি রাজ্য কো কমি কা তো কোই সওয়াল হি পেদা নি হোতা।
1: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের সরক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টকসে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। NTA-র সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 1 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলের 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-রও বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত স্থলসীমান্ত পর্যটন প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতুমা ববাগ রকংখা ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমং ন চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুংখা হাসদেব খুংসারা অঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম ক্লাইজা কাহানি শাখা হদারং নাইখুংনি মন্ত্রী তিংকুরাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলথাম ডিভিশন লিগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেঙ্গজাগানো তাবু ককতুমা সুক্রবৈ হাকতরনি হাকুং আরি মানৈতৈ লাইসুনাই রকনি সেপনতৈব কাহামতৈ নাইমথাংরনাতৈয়ৈ দিল্লি কতালো ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমং ন চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্রাকশালো ও কতালকুক তাং সেপনি লামন চেঙ্গেরেখা ব ভার্চুয়ালতৈ ত্রিপুরানি সিপাহীজলা হাংকরনি শ্রীমন্তপুর হায়ুংবেরেমনি হাখলানি এলপি এম এসনি সেপসাপনতৈ মেঘালয়নি ডাউকি হাকুং খোলা ও কতাল স্নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা ও ডিজিটাল সাকথার মুং আরিনি

0: mungo kahamte nai mo thang bang ro bana
1: जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना ये दो मिलकर एक प्रकार से अवैध और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं। आने वाले दिनों में स्मार्ट बॉर्डर की परिकल्पना को जब गृह विभाग फाइनल शेप देगा, इसका आकार और प्रकार दोनों सुनिश्चित हो जाएंगे, उसमें लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम का एक बहुत बड़ा रोल भी रहने वाला है।
0: রাষ্ট্রপক্ষ গ্যাকসু সিপি রাধাকৃষ্ণন তিনি ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালবন খ্লুমাইয়া ফারকা হদালামো রাষ্ট্রপক্ষ গ্যাকসু খুরসাকা বিরসা মুন্ডা সাতক জাকমানো কেবেঙ্গি আদিবাসী হদান বরকনি মানথাইতে বরম খাতি নারকমাও খরাংতি সানানি লামফুনুকা ইয়াঙ্গো মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদীব ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালবন খ্লুমাইয়া ফারকা হদালামো মন্ত্রীপক্ষ তুই বলং তাই হা খুরুমপুই খাতি নারকনাও বুইহানি নাইকল নাই রকনো কেবেঙ্গি ভগবান বিরসা মুন্ডানি খুরসা জাকথাই চবানো খুরসাখা আদিবাসী দফানি মানথাই খাতি নারকনানি তাই হানি বরম খাতি নারকনাও ভগবান বিরসা মুন্ডা চবা খাইলামা লাইবুমা হা কতনি বেবাক আচাই সঙ্গন হা কতন হামজাকমাও খা বাজারওয়ান হনিব খুরসাখা মন্ত্রী বক্রক নই সাই নই চিব্রী বিচিনি তিনি সালো চাকরা বিজেপি অজা নরেন্দ্র মোদী মার মার ওয়াই থাম মন্ত্রীবক্রগঙ্গই সমাই তাংমানি বিনে উল থাম্বার জাইয়াসাকমাও হাপাংনি রাংথং হামক্রাই তাং বেখরেপ হামক্রাই হদা হামক্রাই তাং সামং স্নামানি তে হায়ুংনি হায়াও হাকতনি থাইন ক্রাক খাইনানো নাহারই সামং তাঙ্গই দঙ্গো থাংনাই বিশাও হামক্রাইন দশারনাও তৈ লুকুরকনি লাংমা হামসারনাও কবাংমা সামংবতাং ইয়াগো নাহার জাখা থাংনাই বিসি চিনিয় হাকতনি শিকলা হদা বরৈতাই হুকবার খাইনাই রকনি ফানবা রাও ফান বক্সিনী সামং তাঙ্গি দঙ্গ হই সাকা মন্ত্রী বক্রক হদালামনি পোস্ট কাইসাও মন্ত্রী বক্রক সাকা খরক সারা ব্রিজি রাজাক হাকতনি লুকু রকনি রুয়াইতাই নেশন ফার্স্টনি নাহার মুং বুসকাঙ্গতনি হাপাং লুকু হামক্রাই রাজাক তাই হামক্রাই খাইনানো নাহারই সামং তাঙ্গি দঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই থাকায় বিসি চিনিয় ভারত থানচাখাই বিগ্রা হামক্রাই তৈ হা কতনি হামচামুং নুখাহানী খুরসাখা বসাকা মচাং মৌদি সালসা লেংলামুং নাইয়াবুই হা কতর তৈ হা কতনি লুকুরকনি হামক্রাইও সামুং তাংখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুল মুং বাইক কাহামতাই থাংনাই বিসি চিনেয় কাহাম নাইকল মুংরনা নাহার মুং তৈয়ী সামুং তাংজাকমাবাই হদানি বেবাক বেরেম হামক্রাই অংখা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিসি পুঙ্খা আবনরুগী বরৈতাই চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা অচেতন থাংনাই বিসি কবাঙ্গ রাসাই রাসাই শাকদেরিয়া বৃরকন জড়াও শাখাম চেরি নাইমানি সেপ তে কাহাম কুক বুমানি শাখাপ সেপ ডিমানি বিশিংতৈ বুমা অংমাও নাংমানি বার জায়া সাখা ব সাকা অব বেবাক বুমাতে অগতংনাই চ্রাইনি থিনাং হামক্রাই খাইনাও হাপাং কক রোজাকনি সামংনি মারি প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিসি পুংমানরুগী তিনি সিপাহী জলা হাঙ্কর্ণী যত সাকামনগ আলাইদা সামংবতাং যুগালি জাখা সুনামুড়া সামাজিক স্বাস্থ্য সেন্টারও ব শাকদেরিয়া ব্রিরকনি বাগৈ আলাইদা শাক আমজক নাইমানি লগে শাকদেরিয়া ব্রিরকন চামুং কাহাম সাকামনতেই হজাকমুং আকরকনতেই ককলাম সালাই জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তৈ টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তৈ ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হদা হামক্রাইতাই হদারং নাইখুংনি মন্ত্রী তিংকুরাই তিনি তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুমসাকা হাস্তেও খুংসারা অঙ্গনওয়ারি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খ্লাইজাখা আবনকারী অঙ্গনওয়ারি সেন্টার রকনি মারি কাহাম খ্লাইনানি বাকি খুং বারা দকচিনি অঙ্গনওয়ারি সেন্টার ন চুকজাক অঙ্গনওয়ারি সেন্টার হই হামক্রাই খ্লাইজাখা বতেই বসাকা জনজাতি আমচাইও হামক্রাই তুমনানি বাকি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তাংবতাঙ্গ জনজাতি কবাং আমচাইও হাস্তে হাপাং খুং নৈরা নৈচিত কতাল অঙ্গনওয়ারি সেন্টার চল খাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাংনি লুকু হামক্রাই রেজাক সামংবুতাং পি এম সূর্যগড় মুফত বিজুলি যোজনা হাকতনি লুকুরকনি বিশিং হামক্রাইনি মারি তুবুখা অ তাংবুতাংনি বিশিঙ্গ সেপ নানাই রকনি নক নি নুখুঙ্গ শালনি চিং ফেরাং আচাইরিমানি সেপ খাইজাখা

0: আবাই লুকুরক হামক্রাইমানী টংখা চ ফেরাং সেবো খনাদি আবনতী কাইসা ককথুম
1: নৈসাই নৈসি বুড়ি ফেব্রুয়ারি সাল চিথাম সালমারি ও চলংমা ও টানবো টানি না হারমুং টংমানি বিশি নৈসাই নৈসি শ্রেণী বিশিং হা কতনে খুংসা রাজাক নক সালনি সিং ফেরাং আসুগ্রানি আবাই নকুম খুংসা তাল থামরা ইউনিট জরা মাগনা চিং ফেরাং সেব মানি মানো আবনি লগি একবারা মানথমা চিং ফেরাং গিরিদ ফালিব আজি মাননাই অনুপতি হাঙ্কনি কলার শহরের কাজারঘাট আমচানি বরব ও টানবো টানি সেব মানাই প্রদীপ রঞ্জন পাল সাকা সালনি সিং ফেরাং সামুগ ফুনাং মাবাই নখুনে রাং বাইমানি গবাং খাইজাখা
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি ফ্রিজ এসি ফ্যান লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: চিং ফেরাং সামুগ ফনামা খাই টংকসং বর রকনি রং আজি থানি নামানি সামুং তাং তঙ্গ পিএম সূর্যগড় মুভ বিজলি ওয়ানসুকটা গোটাল রামন সামুগ ফনাঙ্গই বসকাং সাল থকজাকায় নাইমথাংনি লামা ফুনগুইন টংকা হনে সাতাই গলায়ো অনুপতি হাঙ্করনি সিমি অনুপম ভট্টাচার্য কক্তমা খতরনি সিমি কল্পনা দেববর্মা আকাশবাণী আগরতলা।
0: এমপি রাজীব ভট্টাচার্য সাকা রাবারনো কিতিংগে স্নামখরনি বিশিংতই ত্রিপুরানী রাংথংনতেই বক্রাক খাইনানি লাম তঙ্গু তিনি আগরতলানী প্রগাভবন সংসার জাগ রাবার স্প্রে কুথুম লাইমুঙ্গ ব অকক্ন সাকা ব সাকা কেরালানি উল হাকতনি বিশিঙ্গ রাবার মান থকমানি হাস্তে হেনই ত্রিপুরা ও কতালকুক স্মোক হাউস আসোগ্রবই কাহামকুক রাবার সিট নামনানি সাকা ফান বক্সিন জাখা আবনি লগে রাবার কাকতে রাবার নি মানি রগ্রহরনানি ব সাতথার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি ওল্ড থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খনানি সিমি চেংজাগানো তিনি ফুটবল মথানী হাবানগ ককতুমা থুমনাই রকনি থুম মথানী তাঙ্করা অমিত চৌধুরী অকক্তুমা নরখা বসাকা তাকলাই বিশি ও বদল দল চিব্রৈন তৈন থংমুং অঙ্গানো গ্রুপ কাইডিও বদল রকন তনিজাখা লীগ কাম সুপার লীগ নি সেব বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানো বেবাক থংমুঙ্গ থংমুংন উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাগানো তাবুক নবা তিবানী ককতুমা ত্রিপুরা তাই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমজায়ও তিনি ওয়াতই হাপাইকা আবুবাই ও তালনি চিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমাবাই বাকসা কবাং ওয়াতই ওয়াই মানুহনি হজাক মংরখা ভারতনি নবাতিবার নাইখুং ইয়াঙ্গ খনা হাস্তেও সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানে হনই সাকা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি টংমানি থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস খামানি তুমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামই সতী থামচি জরা আগরতলাও ওয়াতি বাখা ব্রৈচি নই দশমিক নই মিলিমিটার ককতুমা পাইনানি সেকাং ককতুমা বুবাক রক্ত এইবাইসা সাফিরো ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফা লাইমুংন চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুঙ্খা হাস্তেব খুংসারা অঙ্গনওয়ারি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খাইজা কাহনী সাকা হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেংজাগানো কক্রক বাই ককতুমা পরিমুং তিনি বাকি অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

0: মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ 10 বছর পূর্ণ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলে জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে।
1: এই যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও স্মার্ট বর্ডার কি সংকল্পনা, মিলকর এক প্রকার সে অবৈধ ও সুরক্ষিত বর্ডার কা নির্মাণ করেন্গে, ইসমে মেরে মন মে কম সে কম কোই শঙ্কা নহীঁ। আনে ওয়ালে দিনো মে স্মার্ট বর্ডার কি পরিকল্পনা কো জব গৃহ বিভাগ ফাইনাল শেপ দেগা, ইসকা আকার ও প্রকার দোনো সুনিশ্চিত হো জায়েঙ্গে, উসমে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কা এক বহুত বড়া রোল ভি রহনে ওয়ালা হ্যায়।
0: 2024 সালের এই দিনে প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর তৃতীয় মেয়াদে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, সমাজকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করার মতো প্রধান অগ্রাধিকারগুলোর উপর মনোযোগ দিতে অব্যাহত রেখেছে। গত এক বছরে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন, বিগত 12 বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারত একই সঙ্গে দরিদ্র কল্যাণের এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, শ্রী মোদী একদিনের ছুটি না নিয়েই তাঁর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও তার নাগরিকদের সেবা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব গত 12 বছরে সেবার চেতনার মাধ্যমে শাসন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সামাজিক মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে শ্রী সিং বলেন, ভারত যখন বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে চলছে, তখন এই 12 বছর দূরদর্শী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দেশকে অগ্রাধিকার দিয়ে শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার স্পে সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, দ্রোন প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ PM সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক পরিবারের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি স্বল্প সুদে

0: বন্ধকহীন ঋণের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। একটি প্রতিবেদন,
1: 2024 সালের 13 ফেব্রুয়ারি চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশের 1 কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এর ফলে একটি পরিবারের মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করা সম্ভব। 9 কোটি জেলার কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা ও এই প্রকল্পের সুবিধাভোগী প্রদীপ রঞ্জন পাল জানালেন, সৌর বিদ্যুতের ব্যবহার তাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: একদিকে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। অন্যদিকে নতুন বিকল্প কাজে লাগিয়ে আগামী দিনে জ্বালানি নিরাপত্তারও সন্ধান দিচ্ছে বলাই বাহুল্য। 9 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সামাজিক মাধ্যমে জল, বন এবং ভূমি সম্পদ রক্ষা করতে বিদেশি শাসকের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সাহসী লড়াই এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসব পূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসব পূর্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সামাজিক মাধ্যমে বলেন, প্রতিটি নতুন জীবনের শুরু হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্মানজনক যত্ন পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গর্ভকালীন পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মাতৃত্ব সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ কৈলাসহরের মনুভেলিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনায় অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত লাল মুন্ডা, কার্যকরী সদস্য জয়দীপ রায় প্রমুখ। ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে 5 দফা দাবিতে আজ আগরতলায় শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের নতুন মজুরি চালু করা ইত্যাদি। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সাবরুমে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন সাংসদ নারায়ণ কর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, এবছর 14টি দলকে নিয়ে আসর শুরু হবে। 2টি গ্রুপে দলগুলিকে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ

0: বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি পাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: সবাইকে আবার পড়াশোনার অনুষ্ঠানে আবার স্বাগতম। আমরা আগে আলোচনা করছিলাম ক্লাস নাইনের জিওগ্রাফি ভূগোল। তো পূর্বের আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পাঁচ সংস্থান তত্ত্ব এবং হিমালয়ের উৎপত্তি, তাই না? শুনেছ তো পূর্বের অনুষ্ঠানটা? ঠিক আছে, তো এই আমরা আলোচনা করেছিলাম কি হিমালয়ের উৎপত্তি, হিমালয়টা কীভাবে উৎপত্তি হয়েছিল। আমি যেগুলো পূর্বে আলোচনা করেছি তার আবার অল্প সংক্ষিপ্তভাবে কিছু আবার তোমাদেরকে বলছি। আমি বলেছিলাম গন্ডোয়ানাল্যান্ড এবং অ্যাঙ্গারল্যান্ড দুইটা ভূখণ্ড, টেকটোনিক প্লেট যাকে বলা হয় এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলিয়ান পাত, এবং মাঝখানে কী ছিল বলেছিলাম, মাঝখানে ছিল অগভীর মহীখাত সমুদ্র, যেটা তেথিস সমুদ্র, সেখানে বৃষ্টির ফলে সেখানে প্রচুর পরিমাণে পলি জমা পড়ত, এবং পলি জমা পড়ার ফলে সেখানে সমুদ্রটা অগভীর হয়ে পড়ে, এবং পাত গঠনিক তত্ত্ব অনুসারে অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে সচল যে দুইটা পাত, একটা অঙ্গারল্যান্ড একটা গন্ডোয়ানাল্যান্ড, পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো

এবং তেথিস সমুদ্রকে দুদিক থেকে চাপ দিতে শুরু করলো। মাঝখানে জমাকৃত পলি মাটিগুলো ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলো এবং একটা পর্বতের সৃষ্টি হলো, যেভাবে হিমালয়, যেটা পরবর্তীকালে হিমালয় নামে পরিচিত, এবং সুউচ্চ পর্বত যার গঠন কার্য এখনও ধীরে ধীরে চলছে। এজন্যই বলা হয় আমাদের হিমালয় পর্বতমালা একটা নবীন পর্বত। কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, সেটা তো একটা প্রশ্ন ব্যাপার। হিমালয় একজন নবীন ভঙ্গিল পর্বত, তোমাদের প্রশ্ন থাকতে পারে ভারতবর্ষের একটা নতুন ভঙ্গিল পর্বতের নাম বলো, তোমরা কী বলবে, পটাপট উত্তরটা দিয়ে দেবে, হিমালয় পর্বতমালা। দেখি নবীন ভঙ্গিল পর্বত বুঝলে, কিন্তু এটাকে ভঙ্গিল পর্বত বলা হয় কেন, এখন সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হওয়ার কারণ এটা নতুন এবং এটার গঠন কার্য বেশি দিন হয়নি, মাত্র 7 কোটি বছর। ভঙ্গিল পর্বত বলার কারণ হচ্ছে যখন এখানে হিমালয় সৃষ্টি হওয়ার আগে যখন তেথিস সমুদ্র ছিল, তখন সেখানে বৃষ্টির ফলে এঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে পলি স্তরে স্তরে জমা পড়ত। স্তরে স্তরে জমা পড়ার ফলে যখন হিমালয়টার সৃষ্টি হয়, তখন দেখা যায় এখানে ভাজের আকারে, যখন হিমালয়ের মৃত্তিকাটা যখন দুই চিত্র, তখন ভাজার আকারে হিমালয়টার গঠনগত স্তরটা দেখা যায়। এই ভাজের আকারে থাকার কারণে এটাকে বলা হয় ভঙ্গিল পর্বত, এবং একটু কিছুটা একটা নরম, গঠনটা একটু শক্ত নয় এবং ভঙ্গুর জাতীয়, তাই এটাকে ভঙ্গিল পর্বত বলা হয়। এই হিমালয় এখনও ক্রমশ উঁচু হতে চলছে। এই হিমালয়টা আলোচনা করলাম, ঠিক আছে, কিন্তু হিমালয় আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, আগে কিছুটা আমি আলোচনা করেছিলাম। হিমালয় আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের ভূ গঠনের ক্ষেত্রে এবং ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে জনগণের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, সেটা তোমাদের জানা দরকার, ঠিক না? তো হিমালয় আমাদের উত্তর সীমান্তে কিসের মতো দণ্ডায়মান, একটা প্রাচীরের মতো, সুউচ্চ প্রাচীর। হিমালয় পর্বতে সবসময় কী থাকে, বরফাচ্ছন্ন থাকে, ঠিক না? বরফাচ্ছন্ন থাকার ফলে এবং উঁচু পাহাড়ে যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির জলগুলো অবশ্যই নিচের দিকে নামবে। নিচের দিকে নামতে নামতে কী হয়, একসময় বৃষ্টির জলগুলো কী সৃষ্টি করে, নদীর সৃষ্টি করে। এই নদ ঠিক তেভাবে আমাদের ভারতবর্ষের হিমালয় পর্বতমালা এমন কয়েকটা নদীর সৃষ্টি করেছে, যেটা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় বিরাট প্রভাব বিস্তার করেছে। হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন শ্রেষ্ঠ নদী কোনটা বলতে পারবে, বলো তো দেখি। আমি বলে দিচ্ছি, হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন একটা নদীর নাম হচ্ছে গঙ্গা। আরও কয়েকটা নদী আছে, গঙ্গা, যমুনা, সিন্ধু, ইরাবতী, বিতিস্তা, চন্দ্রভাগা, এসব নদীগুলো হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে। তবে গঙ্গা, যমুনা এই নদীগুলো কিন্তু ভারতবর্ষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গা নদী একটা বিরাট সমভূমির সৃষ্টি করেছে, যেই সমভূমিতে প্রচুর পরিমাণে পলি এবং উর্বর মৃত্তিকা আছে, এবং উর্বর মৃত্তিকা হওয়ার ফলে ভারতবর্ষকে শস্য শ্যামল এবং বিশেষ করে খাদ্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে, ঠিক আছে না? আর হিমালয় পর্বতমালা উত্তর দিকে দণ্ডায়মান হওয়ায় আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপরও বিরাট প্রভাব বিস্তার করে। দক্ষিণ দিকের বঙ্গোপসাগর, আরব সাগর থেকে মৌসুমী বায়ু হিমালয় অঞ্চলে কী হয়, বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে হিমালয়ের এই দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটার ফলে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং ওই অঞ্চলের কৃষিজ সম্পদের, কৃষিকার্যে সুবিধা হয়, ঠিক তো? তো এই যে জলবায়ু এবং বৃষ্টিপাত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলা যায় যে, তাহলে কী বলা যায়, হিমালয়

আমাদের আবহাওয়া এবং জলবায়ুকেই প্রভাবিত করে। আমরা দেখলাম প্রথম আমরা গঙ্গা নদী মানে খাদ্য উৎপাদনে হিমালয়ের প্রভাব আছে, গঙ্গা নদী উৎপন্ন করে এবং গঙ্গার সমভূমিতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়। আরেকটা বিষয়, হিমালয়ে সারা বছর গঙ্গা নদীতে জল থাকার কারণ কি, এটা একটা প্রশ্ন। কারণ হিমালয়ের সবসময় সুউচ্চ থাকার ফলে হিমালয়ের উচ্চ শৃঙ্গগুলো সারা বছর বরফাবৃত থাকে এবং বরফের জলগুলো সবসময় বরফ গলে গঙ্গা নদীগুলোকে জলে পরিপূর্ণ রাখে। বিশেষ করে যেসব নদী হিমালয় থেকে উৎপন্ন সেই সব নদীগুলো সারা বছরে জলপূর্ণ থাকে, যেমন ব্রহ্মপুত্র, ইরাবতী, চন্দ্রভাগা, গঙ্গা, যমুনা, এসব নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে। সারা বছর জল থাকার ফলে এই নদী থেকে বিশেষ করে কৃষিকার্যের সুবিধা হয়, আর যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে জলপথে যোগাযোগ ব্যবস্থা আমাদের সুবিধা হয়। তো দেখলাম আর্থসামাজিক ক্ষেত্রেও হিমালয়ের প্রভাব অনেক। এসব দিকে বিবেচনা করলে বলা যায় এই যে হিমালয় আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। এই হচ্ছে আমাদের জনজীবনে এবং ভারতের ভূপ্রাকৃতিক গঠনে হিমালয়ের প্রভাব। তো হিমালয়ের প্রভাব তো জানলাম, এখন আমাদের বিষয় আলোচ্য বিষয়টা কী ছিল, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে হিমালয়টা আলোচনা করলাম কারণ এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রভাব আছে কার, হিমালয় পর্বতের। এখন আমরা চলে যাই মূল বিষয়ে, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি জানো তোমরা? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে আমরা দেখেছি ভারতের কোথাও এক বিশাল সমভূমি, আমরা দেখেছি ভারতের কোন অঞ্চলে বিরাট মরুভূমি, আবার কোথাও অরণ্য সংকুল পর্বত, আবার কোথাও দেখেছি সমুদ্রের উপকূল। তো এইসব বিবেচনা করে দেখা যায় ভারতবর্ষকে কটা ভাগে ভাগ করা হয়, ভূপ্রকৃতিকে 60টা ভাগে ভাগ করা হয়। আমি বলছি 7টা ভাগে, সে ভাগগুলো কী কী বলতে পারবে সেই বিভাগগুলি? আমি বলছি উত্তরের পার্বত্য অঞ্চল এক নম্বর। উত্তরের পার্বত্য অঞ্চল মানে হিমালয় অঞ্চল, যেখানে হিমালয়ের উৎপত্তি, হিমালয়ের সংলগ্ন যে অঞ্চলটা সেটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। দ্বিতীয় 2 নম্বর উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এক্ষুনি বললাম যেটা হিমালয় থেকে সৃষ্ট গঙ্গা নদী, যমুনা নদী ভারতবর্ষকে যে এর সঙ্গে সঙ্গে আছে ব্রহ্মপুত্র নদী যেটাও, সেটাও কিন্তু এই সমভূমি গঠনে বিরাট ভূমিকা পালন করছে। এই যে তিনটা নদী মিলে যে সমভূমিটা গঠন করেছে তার নাম হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আরেকটা আছে 3 নম্বর উত্তর পূর্ব ভারতের উচ্চ ভূমি বা মালভূমি। উত্তর পূর্ব ভারতের উচ্চ মালভূমি বা উচ্চভূমি। পশ্চিমের মরু অঞ্চল 4 নম্বর পশ্চিমে আমাদের রাজস্থান, সেখানে যে মরু অঞ্চল, মরু অঞ্চল বলতে তো তোমরা বুঝছো যেখানে বৃষ্টিপাত নেই, শুধু ধুধু বালু আর বালু, সেটা হচ্ছে পশ্চিমের মরুভূমি অঞ্চল। কোন রাজ্য নিয়ে গঠিত বলতে পারবে? সম্পূর্ণ রাজস্থানের অধিকাংশই কিন্তু পশ্চিম মরু অঞ্চলের অন্তর্গত। এরপর আছে উপদ্বীপীয় মালভূমি, উপকূলের সমভূমি অঞ্চল, এবং আরেকটা আছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল বলতে আমরা কোনটা বুঝি? আমাদের ভারতবর্ষের কয়েকটা দ্বীপ অঞ্চল আছে, অবশ্যই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছ তোমরা, পোর্ট ব্লেয়ারের নাম শুনেছ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা অঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা আরেকটা আছে লাক্ষাদ্বীপ, এই দুইটা

দ্বীপপুঞ্জে নিয়ে কি গঠিত? আমাদের ভারতবর্ষের দ্বীপ অঞ্চল গঠিত। তাহলে কি কি বললাম, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি? 7টা ভাগে বিভক্ত। 1 নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল, 2 ভারত উত্তর ভারতের সমভূমি অঞ্চল, 3 উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি বা মালভূমি, 4 পশ্চিমের মরুভূমি অঞ্চল, 5 উপদ্বীপীয় মালভূমি, 6 উপকূলের সমভূমি অঞ্চল, 7 দ্বীপ অঞ্চল। এই হচ্ছে ভারতের 7টি ভূপ্রাকৃতিক বিভাগ। এর পরবর্তী সময়ে আমরা আলোচনা করব এই প্রতিটি বিভাগের অল্প অল্প বিস্তর তোমাদেরকে আলোচনা করে তোমাদেরকে শোনাব। তো আমরা প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কোনটা পাই, উত্তরের পার্বত্য অঞ্চলে প্রধান কোনটা? প্রধান হচ্ছে হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা সম্পর্কে তো আমরা আগে আলোচনা করেছি, আর বিশেষ আলোচনা করার দরকার নেই। এই হিমালয় পর্বতমালার গঠন এবং প্রাকৃতিক প্রভাব, মানব সমাজে তার প্রভাব সবগুলোই আলোচনা করেছি। কিন্তু হিমালয় পর্বতমালা আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত, এটা জানতে হবে। হিমালয় পর্বতমালা কয়েকটা সমান্তরাল শ্রেণীতে বিভক্ত। দেখেছো তোমরা মানচিত্রে, দেখেছো তো হিমালয় পর্বতমালা পৃথিবীর ত্রিপুরা ভারতের মানচিত্র দেখেছো তো? ভারতের মানচিত্রে রাজনৈতিকটা দেখবে না, প্রাকৃতিক মানচিত্রটা অনুসরণ করবে, তবে তার গঠন দেখতে পাবে। আমাদের হিমালয় পর্বতমালার পামির গ্রন্থি দেখেছ, পামির গ্রন্থি মানচিত্রের মধ্যে দেখতে পাবে, পামির গ্রন্থি থেকে অনেকগুলি পর্বতমালা সৃষ্টি হয়েছে। সে পামির গ্রন্থি থেকে সবচেয়ে দীর্ঘ এবং বৃহত্তম পর্বতমালাটি হচ্ছে এই হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালাটা সমান্তরালে 4টি শ্রেণীতে বিভক্ত, 4টি সমান্তরাল শ্রেণীতে। কী কী বলতে পারবে আমি বলে দিচ্ছি। শিবালিক বা হিমালয় পর্বতমালা মানচিত্রে দেখে সুন্দরভাবে অনুসরণ, মানচিত্র অনুসরণ করো, তোমরা বুঝতে পারবে। সামনে মানচিত্র আছে তো, মানচিত্রটা সামনে রাখো এবং দেখো। আমি বলছি জম্মু কাশ্মীর এখানে শিবালিক বা বহিমালয় দেখতে পেয়েছ। তারপরে 2 নম্বর হিমাচল বা অবহিমালয়, 3 নম্বর হিমাদ্রি বা উচ্চ হিমালয়, 4 নম্বর ট্রেন্স বা টেথিস হিমালয়। এই 4টি শ্রেণীতে, সমান্তরাল শ্রেণীতে হিমালয় পর্বতমালা গঠিত। এই হিমালয় পর্বতমালার তোমরা জানো ভারতের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ যেটা, নাম কি বলো তো দেখি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে কিন্তু এই শিবালিক হিমালয়ে অবস্থিত। তাছাড়া পশ্চিম হিমালয়, নামটা অবশ্যই শুনেছ, পশ্চিম হিমালয়। পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয় বিস্তৃত। এই পশ্চিম হিমালয়কে আবার আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। এই 4টি ভাগ হলো উত্তর কাশ্মীর হিমালয়, দক্ষিণ কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। সে যাক, তোমরা ভূপ্রাকৃতিক বিষয়ে উত্তর ভারতের পার্বত্যাঞ্চল সম্পর্কে জানলে, এবার আমরা আরেকটা বিষয় নিয়ে, আরেকটা উত্তর ভারতের সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে গঠিত হয় মেইন প্রধানত কোন নদীর মাধ্যমে? গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং আদর্শ নদী বলা হয় কোন নদীকে বলতো? এই গঙ্গা নদীকেই বলা হয়। কারণ আদর্শ নদী বলার কারণ, একটা নদীর কয়েকটা গতিপথ আছে, সেই গতিপথগুলা উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই 3টা গতি যেসব
নদী।

0: দিকতে অবস্থান করে সেই নদীকে আদর্শ নদী বলা হয়। ভারতের গঙ্গা নদীর এই তিনটি গতি দ্বারায় অবস্থান করছে। হিমালয় অঞ্চলে থাকাকালীন সময়ে তা একটা উচ্চ গতি, আবার সমভূমি অঞ্চলে যখন অবস্থান করে তখন তার মধ্যগতি, আবার সমুদ্রের কাছাকাছি যখন আসে তখন তার নিম্নগতি। মধ্যগতিতে অবস্থানকালে এই নদীর গঠন এক প্রকার হয়, আবার উচ্চগতিতে সে নদীটির গঠন আরেক প্রকার, আবার নিম্নগতিতে আরেক প্রকার। তো আজকে আমরা জানলাম ভারতের ভূপ্রাকৃতিক বিষয়ে দুটি চ্যাপ্টার, দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের সমভূমি অঞ্চল। আমরা আরও এই পড়াশোনা অনুষ্ঠানে আলোচনা করব, তখন আরও বিস্তৃত বিষয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী সময়ে যখন আমি আসব তখন তোমাদেরকে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে যাব। আপাতত আলোচনা করতে করতে সময় নেই, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারলাম না, তো তোমরা পড়াশোনা করবে এবং ভালো মতে পরীক্ষাতে যাতে ভালো রেজাল্ট করো এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভয়েসমেইল অনুষ্ঠান গীতবাহার।
3: টেলি যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে এ সপ্তাহে গীতবাহারে আপনাদের ফোন কল আমরা রেকর্ড করতে পারিনি। এর পরিবর্তে গীতবাহারে আজকে প্রচারিত হচ্ছে আমাদের সংগৃহীত রকমারি গান।

শুনলেন ভয়েস মেল অনুষ্ঠান গীত বাহার, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন গজল, শিল্পী ছিলেন ভূপেন্দর সিং, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভাট।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন পণ্ডিত বিশ্বমোহন ভাট, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করার জন্য সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্তে পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ও প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে আজ নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট, মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিষিদ্ধ বন্ধ চলছে। ভীমবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের ওপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority.

0: So the foreign policy tenuously is in sync with what are actually the prime national goals of the moment.
1: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা কোভিড-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কিভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে, মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবগারি শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে। সোনার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক এবং অন্তত 1 বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকিযুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
2: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
1: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব। শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে

0: কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এ বছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দুদিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: শুনলেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী কিশোর মল্লিক।

0: cruised into the second round of men's doubles at the Australian Badminton Open in Sydney. The Indian pair defeated American duo of Arden Kwon Lee and Stanley Jin 21-13 in their opening round match. Tomorrow, two-time Olympic medalist PV Sindhu will start her campaign against Peru's Ines Lucia Castillo Salazar in women's singles. Malvika Bansal and Tanvi Sharma will also be in action. Earlier in the day, India's Sanit Dayanand made the cut for the men's single main draw after winning two qualifying matches. And now, before we close, here are the highlights of the bulletin. India expresses grave concern over killing of 30 civilians in deadly crackdown on protesters in Pakistan-occupied Jammu and Kashmir. Accuses Islamabad of using fake news to mask severe human rights violations. Prime Minister Narendra Modi holds telephonic conversation with Amir of Kuwait on evolving security situation in West Asia. UN warns Afghanistan risks creating a lost generation as 3.8 million girls remain out of school. And in Australian Badminton Open, India's M.R. Arjun and Hariharan Amsakarunan storm into second round of men's doubles in Sydney. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন আকাশবাণী দিল্লি থেকে প্রচারিত ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 10ই জুন বুধবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6টায় অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9টায় ইংরেজি ও হিন্দি বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল বেলা 11টায় শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা। 12:05 লোকগীতি। 12:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 শুনবেন ককবরক গান। দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত। দুপুর 3টে হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থি। 6:30 শুনবেন কিষাণবাণী। 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রাগ প্রদান গান। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33।